আকাশবাণী কৈলা শহর, আজ সোমবার, 23শে ভাদ্র 1948 শকাব্দ, 27শে ভাদ্র 1433 বঙ্গাব্দ, 14ই সেপ্টেম্বর 2026

খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:58:35। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: আকাশবাণী কৈলাসহর অমৃতবাণী।
1: সোমবার কলিকাতায় আসিবার সময় শিয়াখালায় শালিকার বাঁধ রাস্তায় উঠিয়া বাটনা বাটা শিলের মতো একখানি প্রস্তর রাস্তার ধারে পোতা দেখিতে পাইলাম। কৌতূহলাবিষ্ট হইয়া পিতৃদেবকে জিজ্ঞাসিলাম, বাবা, রাস্তার ধারে শিল পোতা আছে কেন? তিনি আমার জিজ্ঞাসা শুনিয়া হাস্যমুখে কহিলেন, ও শিল নয়, উহার নাম মাইলস্টোন। আমি বলিলাম, বাবা, মাইলস্টোন কি? কিছুই বুঝিতে পারিলাম না। তখন তিনি বলিলেন, এটি ইংরেজি কথা, মাইলস্টোনের অর্থ আদ ক্রোশ, স্টোন শব্দের অর্থ পাথর। এই রাস্তার আদ আদ ক্রোশ অন্তরে এক একটি পাথর পোতা আছে, উহাতে এক দুই তিন প্রভৃতি অঙ্ক খোদা রহিয়াছে। এই পাথরের অঙ্ক ১৯, ইহা দেখিলেই লোকে বুঝিতে পারে এখান হইতে কলিকাতা ১৯ মাইল, অর্থাৎ 9.5 ক্রোশ। এই বলিয়া তিনি আমাকে ওই পাথরের নিকট লইয়া গেলেন। নামতায় একের পিঠে ৯, ১৯ ইহা শিখিয়াছিলাম। দেখিবা মাত্র আমি প্রথমে এক অঙ্কের তৎপরে ৯ অঙ্কের উপর হাত দিয়া বলিলাম, তবে এটি ইংরেজির ১ আর এইটি ইংরেজির ৯। অনন্তর বলিলাম, তবে বাবা, ইহার পর যে পাথরটি আছে তাহাতে ১৮, তাহার পরটিতে ১৭, এইরূপে ক্রমে ক্রমে ১ পর্যন্ত অঙ্ক দেখিতে পাইব। তিনি বলিলেন, আজ ২ পর্যন্ত অঙ্ক দেখিতে পাইবে। প্রথম মাইলস্টোন যেখানে পোতা আছে আমরা সেদিক দিয়া যাইব না, যদি দেখিতে চাও

0: একদিন দেখাইয়া দিব। আমি বলিলাম, সেটি দেখিবার আর দরকার নাই, এক অঙ্ক এইটিতেই দেখিতে পাইয়াছি। বাবা, আজ পথে যাইতে যাইতেই আমি ইংরেজির অঙ্কগুলি চিনিয়া ফেলিব। এই প্রতিজ্ঞা করিয়া প্রথম মাইল স্টোরের নিকটে গিয়া আমি অঙ্কগুলি চিনিতে আরম্ভ করিলাম। মনবের চটিতে দশম মাইল স্টোন দেখিয়া পিতৃদেবকে সম্ভাষণ করিয়া বলিলাম, বাবা, আমার ইংরেজি অঙ্ক চিনা হইল। পিতৃদেব বলিলেন, কেমন চিনিয়াছ তাহার পরীক্ষা করিতেছি। এই বলিয়া তিনি নবম, অষ্টম, সপ্তম এই তিনটি মাইল স্টোন যথাক্রমে দেখাইয়া জিজ্ঞাসিলেন। আমি এটি নয়, এটি আট, এটি সাত এই রূপ বলিলাম। পিতৃদেব ভাবিলেন, আমি যথার্থই অঙ্কগুলি চিনিয়াছি, অথবা নয়ের পরে আট, আটের পর সাত বলিতেছি। যাহা হোক, ইহার পরীক্ষা করিবার নিমিত্ত কৌশল করিয়া তিনি আমাকে ষষ্ঠ মাইল স্টোনটি দেখিতে দিলেন না। অনন্তর পঞ্চম মাইল স্টোনটি দেখাইয়া জিজ্ঞাসা করিলেন, এটি কোন মাইল স্টোন বল দেখি। আমি দেখিয়া বলিলাম, বাবা, এই মাইল স্টোনটি খুদিতে ভুল হইয়াছে, এটি ছয় হইবেক, না হইয়া পাঁচ খুদি আছে। এই কথা শুনিয়া পিতৃদেব ও তাঁহার সমভিব্যাহারীরা অতিশয় আহ্লাদিত হইয়াছেন, ইহা তাহাদের মুখ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারিলাম। বীরসিংহের গুরুমহাশয় কালীকান্ত চট্টোপাধ্যায়ও এই সমভিব্যাহারে ছিলেন। তিনি আমার চিবুকে ধরিয়া, বেশ বাবা বেশ, এই কথা বলিয়া অনেক আশীর্বাদ করিলেন এবং পিতৃদেবকে সম্বোধিয়া বলিলেন, দাদা মহাশয়, আপনি ঈশ্বরের লেখাপড়া বিষয়ে যত্ন করিবেন, যদি বাঁচিয়া থাকে মানুষ হইতে পারিবেক। যাহা হোক, আমার এই পরীক্ষা করিয়া তাহাদের সকলে যেমন আহ্লাদিত হইয়াছিলেন, তাহাদের আহ্লাদ দেখিয়া আমিও তদনুরূপ আহ্লাদিত হইয়াছিলাম।
1: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি, শিল্পী অনুপ চালোটা।

0: অনুপ চালুটার কণ্ঠে শুনলেন ভক্তিগীতি। আকাশবাণী কৈলাসহর, এখন বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।
1: শম্ভু সুতায় শ্রী গণেশ।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সকাল 7টায় সুপ্রভাত, 7টা বেজে 10 মিনিটে ভক্তি সুধা অনুষ্ঠান।

শুনবেন ভক্তি গীতি। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত 7:45। সকাল 8:00 হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30। 8:40 আধুনিক গান। 9:00 হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। এরপর বিবিধ ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে। লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা বেলা 11:00। 12:00 অনুষ্ঠান পরিচিতি, 12:05 যুব অনুষ্ঠান যুববাণী, 12:30 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ গজল, 1:40। 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 2:15 শুনবেন লোকগীতি, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধে 6:00 ঘর গৃহস্থী, 7:00 ককবরুক অনুষ্ঠান, 7:45 ককবরুক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। 7:35 এবং 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 8:10 ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ 8:30। 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, 9:15 শুনবেন আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:10 শুনবেন দেশাত্মবোধক গান, 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলা শহর, নমস্কার। সুপ্রভাত শ্রোতা বন্ধু, শুরু করছি আজকে সুপ্রভাত অনুষ্ঠান। আজ 14ই সেপ্টেম্বর। বিশিষ্ট কথা সাহিত্যিক সুবোধ ঘোষ জন্মগ্রহণ করেন 1909 খ্রিস্টাব্দের আজকের দিনে। খ্যাতনামা সেতার বাদক নীরদাকান্ত লাহিড়ী চৌধুরীর জীবনাবসান 1940 খ্রিস্টাব্দে।

আজকের দিনে। কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন 1971 খ্রিস্টাব্দের 14ই সেপ্টেম্বর। বাংলা ভাষার অন্যতম ঔপন্যাসিক ও গল্প লেখক নরেন্দ্রনাথ মিত্রের জীবনাবসান 1975 খ্রিস্টাব্দের 14ই সেপ্টেম্বর। শুনলেন আজকের দিনটি। এবারে সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আজ আগরতলা থেকে প্রকাশিত সংবাদপত্র ত্রিপুরা ভবিষ্যতের সংবাদ শিরোনাম। গণেশ বন্দনায় সাজছে আগরতলা, বাড়ল মূর্তির দাম। ব্রিক্স সম্মেলন বিশ্বমঞ্চে ভারত একটি আলাদা পরিচয় তৈরি করে নিল। ইতিবাচক চিন্তাধারায় বদলেছে ক্লাব সংস্কৃতি বলেছেন মুখ্যমন্ত্রী। 15ই সেপ্টেম্বর পালিত হবে 59তম প্রকৌশলী দিবস। বনকুমারীতে ছিনতাই কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার, উদ্ধার ছিনতাইয়ে ব্যবহৃত বাইক। অ্যাম্বুলেন্সে হয়ে উঠল প্রসূতি কক্ষ, স্বাস্থ্যকর্মী দক্ষতায় বাঁচল মা ও শিশু। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এজিএমসিতে আরও 50 আসন বৃদ্ধি। মহিলা ক্রিকেট আজ সেমিতে সদরের মুখোমুখি উদয়পুর মহকুমা। লিড নিয়ে খেতাবের দৌড়ে এগিয়ে গেল চলমান সংঘ। কিল্লা ফুটবলে চ্যাম্পিয়ন তৈরুপা টিএফসিসি। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। দ্বিপাক্ষিক বৈঠকে দীর্ঘমেয়াদে মৈত্রীর উজ্জ্বল সম্ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট জি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক সারলেন। হ্রাস টানতে হবে এআই দাপটে, দাবি গবেষকদের। অকল্পনীয় গতিতে এআই এর বেড়ে ওঠার কথা স্বীকার করে গবেষক জেকব ককসন এর বক্তব্য, এখনই সতর্ক হতে হবে। এআই নিয়ে অত্যাধুনিক গবেষণার গতি কমাতে হবে যাতে মানুষ যথেষ্ট সময় পায়, আর এই ফাঁকে পর্যাপ্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যায়। ভারতে যানজট সমস্যা মেটাতে পুরনো উড়ালপুল বদলে নতুন ফ্লাইওভার তৈরি এবং আধুনিক নির্মাণ প্রযুক্তি গ্রহণ করতে হবে, জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাদকারি। শেফালি স্মৃতির ব্যাটে এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত, 72 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া সেরা ভারতের মেয়েরা। অনবদ্য অভিষেক, জিতল টিম ইন্ডিয়া। শুনলেন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ।

আগামী 16ই সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 থেকে 34 এবং 24 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 4 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% হতে পারে। রাজ্যের বেশিরভাগ জেলার 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে ওইসব এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে ধান গাছ নুয়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। তবে জমি থেকে দ্রুত জল বের হয়ে গেলে গাছও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সবজির জমিতে ভালো নিষ্কাশনী ব্যবস্থা রাখতে হবে।

জমির তস মোটামুটি নিয়ন্ত্রণে, যদিও এক দুই জায়গায় ভারী বৃষ্টির ফলে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, কিন্তু দ্রুত আবহাওয়া স্বাভাবিক হয়ে যাওয়ায় প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে যে সমস্ত জমিতে কিছু সময়ের জন্য জল জমা হয়ে গিয়েছিল সেই সব জমির চারা থেকে পূর্ণাঙ্গ গাছের প্রতি বিশেষ নজর রাখতে হবে, কারণ জলাবদ্ধ পরিস্থিতিতে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা বেড়ে যায়। মাটির উপরের স্তরটি শুকোতে শুরু করলে গাছের গোড়ার কাছে ছত্রাকনাশক বা সিস্টেমিক ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে। সুস্থ ফসলে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে মৃত বা মারাত্মকভাবে পচে যাওয়া চারাগুলো অবিলম্বে উপড়ে ফেলতে হবে। সবজির লতানো ডাল যাতে মাটির সংস্পর্শে না আসে সেজন্য বাঁশের শক্ত খুঁটি বা মাচা দিয়ে সেগুলোর উপযুক্ত অবলম্বনের ব্যবস্থা করতে হবে। বৃষ্টি না থামা পর্যন্ত সব ধরনের রাসায়নিক স্প্রে ও সার প্রয়োগ স্থগিত রাখতে হবে। আউশ ধান সংগ্রহের জন্য আবহাওয়া আগামী দুই তিন সপ্তাহ কোথাও কোথাও কিছুটা প্রতিকূল থাকার সম্ভাবনা রয়েছে, তবে যেখানে সম্ভব সেখানে ধান কেটে গোদামজাত করার আগে ভালো করে শুকিয়ে নিতে হবে। ধান কাটা শেষ হয়ে গেলে পরবর্তী ধান চাষের জন্য জমি তৈরি করে নিতে হবে। অনেক জমিতে ইতিমধ্যে ধান লাগানো শুরু হয়ে গেছে। শশার জমিতে মাছির আক্রমণের সম্ভাবনা রয়েছে, জমি পরিষ্কার রাখতে হবে এবং আক্রান্ত ফল মাটিতে পড়ার আগেই গাছ থেকে সরিয়ে নষ্ট করে দিতে হবে। মাছি ধরার জন্য ফেরোমেন ফাঁদ ব্যবহার করা যেতে পারে, তবে ঘরে তৈরি বিষ টোপ ফাঁদও এই কাজে ব্যবহার করা যেতে পারে। ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগের সম্ভাবনা রয়েছে, জমির যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা, জল নিষ্কাশনের সুব্যবস্থা করা এবং আগাছা মুক্ত রাখা এই রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায়। আক্রান্ত গাছ নজরে আসা মাত্রই তা তুলে ফেলে নষ্ট করে ফেলতে হবে। রোগ জীবাণু বহনকারী পোকামাকড় দমনের জন্য শেষ উপায় হিসেবে কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। অধিক আর্দ্রতা এবং তাপমাত্রা, বিশেষ করে রাতের তাপমাত্রা হ্রাস পাওয়া এই রোগের প্রাদুর্ভাবের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। এই সময়ের বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে গবাদি প্রাণীর টিকাকরণ একান্ত প্রয়োজন। এই সময়ে অপর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেওয়া যাবে না। নতুন ঘাস থেকে গরু ছাগলের পেট ফাঁপা বা ফোলা রোগ হতে পারে। ঘর পরিষ্কার রাখতে হবে, প্রয়োজনে ঘরের চারদিকে চুন ছিটিয়ে দিতে হবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। শ্রোতা বন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতা বন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত আবার আগামীকাল সকাল 7টায়।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া গান শুনলেন। ভক্তিসুধা অনুষ্ঠানে শুনছেন ভক্তিগীতি। এবারে শিল্পী বাণী জয়রাম।

বাণী জয়রামের গাওয়া গানের সাথে শেষ হল ভক্তিসুধা অনুষ্ঠানটি। আকাশবাণী কৈলাসহর, এখন সময় সকাল 7:24। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও কক বড়ক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতাই এর

0: প্রেরণা। নতুন দিল্লিতে গতকাল অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়েছে। 2029 সালের আগেই এনডিএ শাসিত 21টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে হতে চলা বৈঠকটি স্থগিত। তীরন্দাজি বিশ্বকাপে প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ তীরন্দাজ হিসেবে স্বর্ণপদক জয় করলেন ধীরাজ বোম্মাডেওয়ারা। দুবাইয়ে শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে মহিলাদের ক্রিকেটে অষ্টমবার এশিয়া কাপ খেতাব জয় ভারতের। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন গতকাল সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাপ্তি ভাষণে বলেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতাই এর অনুপ্রেরণা। পাশাপাশি এই গোষ্ঠীর অগ্রগতি মানবতার কল্যাণে অবদান রাখবে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন। শ্রী মোদী আরও বলেন, ব্রিক্স কেবল কয়েকটি দেশের জোট নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা সমাধানের একটি কার্যকর কাঠামো। সম্মেলনে গৃহীত নতুন দিল্লি ঘোষণা একটি যৌথ লক্ষ্য ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সম্মেলনের সিদ্ধান্তগুলিকে সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে তৃণমূল পর্যায়ে সুফল বহনকারী কর্মসূচিতে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
1: हम आशा करते हैं इस समिट से उसमें एडप्ट किया गया न्यू दिल्ली डिक्लेरेशन हमारे शेयर्ड विजन और फ्यूचर कोऑपरेशन को स्पष्ट दिशा देगा। हमें सभी आउटकम्स को समयबद्ध एक्शन और लास्ट माइल इम्पैक्ट से जोड़ना होगा। हमारे फ्रेमवर्क फाइल से आगे बढ़कर रियल लाइफ में इम्पैक्ट पैदा करे, इसके लिए हम सब मिलकर काम करेंगे।
0: এই সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। গত 3 দিনে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে 15টি বৈঠক করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এনডিএ শাসিত 21টি রাজ্যে 2029 সালের আগেই অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। মুম্বাইতে গতকাল এক সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে। 2029 সালের আগে বিজেপি ও এনডিএ শাসিত 21টি রাজ্যেও এটি কার্যকর করা হবে বলে তিনি নিশ্চিত করেন। শ্রী শাহ বলেন, 3 তালাক প্রথা বিলোপের মাধ্যমে মুসলিম নারীদের সমান অধিকার প্রদান করা হয়েছে। সরকার ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেছে। বেশ কয়েকটি রাজ্যে মাত্র 1 বছরের মধ্যে অপরাধীদের বিচার হার 30% বৃদ্ধি পেয়েছে বলে দাবি করে তিনি বলেন, 3 বছরের মধ্যে যাতে বিচার প্রক্রিয়া শেষ করা যায় তার জন্য একটি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উদযাপন এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী 17ই সেপ্টেম্বর থেকে 1 মাসব্যাপী দেশজুড়ে সেবা সংকল্প অভিযান আয়োজনের কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশজুড়ে আজ হিন্দি দিবস পালিত হচ্ছে। 1949 সালের এই দিনেই গণপরিষদ দেবনাগরী লিপিতে লিখিত হিন্দিকে দেশের সরকারি কাজের ভাষা হিসেবে গ্রহণ করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে আজ নবী মুম্বাইতে আয়োজিত হিন্দি দিবস অনুষ্ঠান এবং ষষ্ঠ সর্বভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহ 2025-26 সালের রাজভাষা গৌরব ও রাজভাষা কীর্তি পুরস্কার প্রদান করবেন। দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। ভগবান গণেশের জন্মতিথি হিসেবে পালিত হয়। এই দিন থেকে 10 দিনব্যাপী উৎসবেরও সূচনা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য ইরান ও উপসাগরীয় দেশগুলির মধ্যে আজকের হতে চলা বৈঠকটি স্থগিত করা হয়েছে। ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি গত সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সর্বসম্মতিক্রমে সালালাতে হতে চলা এই আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তিনি সংলাপ, আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে ওমানের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধে বৈঠকটি স্থগিত করা হয়েছে এবং ইরান ও ওমান যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। লোহিত সাগর তীরবর্তী এলাকায় গতকাল ইয়েমেনের সেনাবাহিনী ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথির ওপর আক্রমণ করায় সংঘাত আরও তীব্রতর হয়ে উঠেছে। অন্যদিকে হুথিরা প্রতিবেশী সৌদি আরবের ওপর হামলা চালিয়েছে। গত সপ্তাহে হুথি গোষ্ঠী মোখা বন্দর এবং বাব এল মান্দাব প্রণালীর একটি দ্বীপ দখল করে। হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপের নিয়ন্ত্রণ হারানোর পর ইয়েমেন সরকার লোহিত সাগর উপকূলে আরও সেনা

মোতায়েন করেছে। এদিকে সৌদি আরবের তেল উত্তোলন পরিকাঠামো এবং লোহিত সাগরে তাদের জাহাজ চলাচলের ওপর হুথিদের হামলার ফলে বিশ্বজুড়ে তেল সরবরাহে ব্যাঘাত ঘটায় তেলের দামে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সুইডেনের সংসদীয় নির্বাচনের ভোট গণনায় সরকারপক্ষ ও বিরোধীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন জোট এবং বিরোধী জোট কার্যত সমান সংখ্যক আসন পেয়েছে। অর্ধেকের বেশি আসনে ভোট গণনা শেষে ম্যাকডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন বিরোধী জোট ক্ষমতাসীন জোটের থেকে একটি আসনে এগিয়ে রয়েছে। এখনও পর্যন্ত 175টি আসনে জয়লাভ করেছে তারা। ভোট গণনা এখনও চলছে। তুরস্কে সপ্তাহজুড়ে 12টি প্রদেশে মাই ফ্যামিলি ইজ সেফ নামক একটি অভিযানের অংশ হিসেবে তল্লাশি ও ধরপাকড় চালানো হয়েছে। সরকারের দাবি, পারিবারিক মূল্যবোধ রক্ষার লক্ষ্যেই এই অভিযান। এই অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু ছিল LGBTQ+ সংগঠন কাউস জিএল। উল্লেখ্য, তুরস্কে সমলিঙ্গের বিবাহ স্বীকৃত নয় এবং সমকামী দম্পতিদের ওপর ক্রমশ চাপ বাড়ছে। এই অভিযানের আড়ালে LGBTQ+ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মানবাধিকার সংগঠনগুলি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ইস্তাম্বুলের

পারিবারিক মূল্যবোধ রক্ষার লক্ষ্যেই এই অভিযান। এই অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু ছিল LGBTQ+ সংগঠন কাউস জিএল। উল্লেখ, তুরস্কে সমলিঙ্গের বিবাহ স্বীকৃত নয় এবং সমকামী দম্পতিদের ওপর ক্রমশ চাপ বাড়ছে। এই অভিযানের আড়ালে LGBTQ+ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মানবাধিকার সংগঠনগুলি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ইস্তাম্বুলের প্রধান সরকারি কার্যালয়ের তথ্য অনুযায়ী অভিযানের সময় 26 জনকে আটক করা হয়েছে এবং মাদক, ডিজিটাল সরঞ্জাম ও একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। মেক্সিকোর সালতিল্লায় অনুষ্ঠিত তীরন্দাজি বিশ্বকাপ ফাইনালে জাপানের নাকানিশি জুনিয়রের বিরুদ্ধে রুদ্ধশ্বাস শুট অফে জয়ী হয়ে ইতিহাস গড়লেন ভারতের শীর্ষস্থানীয় রিকার্ভ তীরন্দাজ ধীরাজ বোম্মাদেভারা। তিনি প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ তীরন্দাজ হিসেবে এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করলেন। 25 বছর বয়সী এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে 10 স্থানে থাকা এই সেনা সদস্য কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে এগিয়ে যান এবং এরপর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিশ্ব র্যাঙ্কিংয়ের 20 নম্বর নাকানিশিকে 6-5 সেটে হারিয়ে দেন। এর আগে 2010 সালে এডিনবরায় পুরুষ রিকার্ভ তীরন্দাজ হিসেবে ব্রোঞ্জ পদক জিতেছিলেন জয়ন্ত তালুকদার। বিশ্বকাপ ফাইনালে স্বর্ণপদক জয়ী একমাত্র ভারতীয় হলেন দোলা ব্যানার্জি। 2007 সালে দুবাইয়ে অনুষ্ঠিত আসরে মহিলাদের ব্যক্তিগত বিভাগে তিনি এই শিরোপা জিতেছিলেন। দুবাইয়ে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে 72 রানে হারিয়ে ভারত 8ম এশিয়া কাপ শিরোপা জয় করল। ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার রেকর্ড 129 রানের জুটির সুবাদে ভারত প্রথমে ব্যাট করে 5 উইকেটে 183 রান করে। এরপর ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 19 ওভার 4 বলে 111 রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে শ্রীচারণী 4টি এবং দীপ্তি শর্মা 3টি উইকেট নেন। শেফালি ভার্মা ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে ভারতীয় দলের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। এই খেলোয়াড়রা দেশের তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বলেও তিনি সমাজ মাধ্যমে এক বার্তায় উল্লেখ করেন। পুরুষদের ক্রিকেটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-20 আন্তর্জাতিক ম্যাচে গতরাতে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে। প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 156 রান করে। ভারতের অর্শদীপ সিং 3টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ভারত 13 ওভার 4 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অভিষেক শর্মা 82 রান করেন। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। সিরিজের বাকি দুটি ম্যাচও একই মাঠে আগামীকাল ও 17 তারিখ হবে। ভারতীয় আবহাওয়া দফতর IMD গুজরাতে আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, পূর্ব রাজস্থান এবং মধ্য মহারাষ্ট্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও একই ধরনের আবহাওয়া থাকবে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে IMD। অন্যদিকে উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা এবং মাহেতে আগামীকাল পর্যন্ত বজ্রপাত ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতায় এর অনুপ্রেরণা। নতুন দিল্লিতে গতকাল 8th ব্রিক্স শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়েছে। 2029 সালের আগেই NDA শাসিত 21টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালুর ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তীরন্দাজি বিশ্বকাপে প্রথম ভারতীয় পুরুষ রিকার্ভ তীরন্দাজ হিসেবে স্বর্ণপদক জয় করলেন ধীরাজ বোম্মাদেভারা। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। আজ গণেশ চতুর্থী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গণেশ চতুর্থী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন, ভগবান গণেশ জ্ঞান, সমৃদ্ধি ও শুভ সূচনার প্রতীক। তিনি বলেন, গণেশ চতুর্থীর উৎসব আমাদের জীবনে উদ্যম, জ্ঞান ও ইতিবাচকতা নিয়ে আসে। এই পবিত্র উৎসব জীবনে নতুন সংকল্প নিয়ে অগ্রগতির পথে এগিয়ে চলার অনুপ্রেরণা জাগায়। তিনি সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের বৈচিত্র্য এর পরিচয় হয়ে থাকবে, সহযোগিতা হবে অনুপ্রেরণার উৎস এবং এর অগ্রগতি মানবতার কল্যাণে অবদান রাখবে। নয়াদিল্লিতে দুদিনের 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের শেষ দিনে গতকাল প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স শুধুমাত্র একটি গোষ্ঠী নয়, বরং সমাধানের ইকোসিস্টেম। শ্রী মোদী আশা প্রকাশ করেন, সম্মেলনে গৃহীত নয়াদিল্লি ঘোষণাপত্র অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ সহযোগিতার জন্য সুস্পষ্ট

সন্দীপে। ব্রিক্সের পরবর্তী সভাপতি হিসেবে চীনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শ্রী মোদী সতর্ক করে বলেন, প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজকে অস্ত্র হিসেবে ব্যবহারের উন্নয়নের পথে বড় বাধা হয়ে উঠতে পারে। তিনি বলেন, নতুন প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে ব্রিক্স দেশগুলি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সুস্থ ও শক্তিশালী সমাজ গঠনে যুব সমাজ এবং স্বেচ্ছাসেবী পরিষেবার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। আগরতলার IGM হাসপাতালে বিজেপি যুব মোর্চা আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ গঠনের যুবকদের মূল অংশীদার হিসেবে অগ্রাধিকার দিয়েছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। আগরতলায় দুটি জায়গায় রক্তদান শিবির হয়। সদরের যুব মোর্চার উদ্যোগে জিবি হাসপাতালে রক্তদান শিবিরে বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী একই দিনে আগরতলা BSF ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে BSF সহযোগিতায় রোটারি ক্লাব অফ অ্যাসপায়ারিং আগরতলা আয়োজিত সঞ্জীবনী 3 রক্তদান শিবিরে যোগ দেন। পরে সামাজিক মাধ্যমে তিনি এই উদ্যোগের প্রশংসা করেন। উত্তর বাধারঘাটের আরেকটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং জটিল চিকিৎসার জন্য রাজ্যের বাইরে রোগী পাঠানোর সংখ্যা কমতে শুরু করেছে। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে গতকাল ঊনকোটি জেলার ফটিকরায় বাজার শেডে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উত্তর জেলা যুব মোর্চার উদ্যোগেও এদিন ধর্মনগর জেলা হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অপরদিকে ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ পিলাক জেলার উদ্যোগে জোলাইবালি, বিলোনিয়া ও সাবরুমে গতকাল রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আগরতলা সরকারি মেডিকেল কলেজে BBS কোর্সে আরও 50টি আসন বাড়ল। এর ফলে এই কলেজে আসন বেড়ে দাঁড়িয়েছে 200টি। ন্যাশনাল মেডিকেল কমিশনের সিট ম্যাট্রিক্সে গতকাল এই তথ্য পাওয়া গেছে। এর ফলে ত্রিপুরার 3টি মেডিকেল কলেজে MBBS আসন সংখ্যা বেড়ে হয়েছে মোট 800। TMC এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজে রয়েছে 300টি আসন। আগামীকাল 15 সেপ্টেম্বর পালিত হবে 59তম প্রকৌশলী দিবস। এই দিনটিকে সামনে রেখে গতকাল অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির ও বস্ত্র বিতরণ। স্বাস্থ্য শিবিরে 150 জন বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগরতলা পুর নিগমের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। এদিকে ত্রিপুরা পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিন আগরতলায় অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বন্দে মাতরম রচনার 150 বছর পূর্তি উপলক্ষে সমাজ শক্তি সোসাইটির উদ্যোগে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় শান্তিবাজারের মুকুট অডিটোরিয়ামে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শেষ হয়েছে। শেষ দিনে চিত্রাঙ্কন, লোকসঙ্গীত ও লোকনৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, চিত্রশিল্পীদের কর্মশালা ও শান্তিবাজার শহরে ইউনিটি র্যালি অনুষ্ঠিত হয়। চীনের মোচিতে জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের পুরুষ ও মহিলা উভয় দলই চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে ভারতীয় পুরুষ দল দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে শিরোপা ধরে রাখল। এই জয়ের ফলে জুনিয়র এশিয়া কাপের ইতিহাসে পুরুষদের শিরোপা 4 বার জয় করা প্রথম দল হল ভারত। মহিলা দল ফাইনালে আয়োজক চীনকে 1-0 গোলে পরাজিত করেছে। এর ফলে ভারতীয় মহিলা দল টানা তৃতীয়বার জুনিয়র এশিয়া কাপ জিতল। দুই দলই এশিয়া কাপ জয়ের মাধ্যমে জুনিয়র হকি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই দলকে অভিনন্দন জানিয়ে তরুণ খেলোয়াড়দের প্রতিভা, দৃঢ়তা ও সাফল্যের প্রশংসা করেছেন। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারারাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। ভোরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ব্রিক্স কিসাশক হাকতনি বদল সিমিয়া অমজং জাল ইয়াক কাকমানি ইকোসিস্টেম কাইসা তে থিনাং স্লাইনানি ককলাম অপৈতুন তৈব ক্রাকলাই তিসাকা থিতি খ্লাইমুং কতাল কারিমুং চুবালাইমুং তে তংসকনাই বাবায় ব্রিক্স ককলামনি পাইমানি কক নারকথানী মজাং মৌদি বিনি মুচুংমানী কক খুরসাওই সাকা ব্রিক্স কুচুক বেরেমনি পান্ডাব কক খালাইজাক দিল্লি কতাল স্লাইমুং কথাজাক নাইমুং তাই

titi tinang chuba mungni bagai kaisa kuchung lam phunugane bojoto angkarino jorabai khapire yapri senani nangmani sakabo phan boxin ka bosaka bricks ni adong hakoto rok thancha ke samung tangane jeti khe bricks bekrep kothumungne bising khobjak tonglak omo langma bo soi samplis namai tisawane montribokrok ulni bricks deidulani bagai chongjakma bai chinno kha kaham yaparka taklaini bricks kok lam pandano kahamke charai tisamani bagai bojoto bricks hakotor manjak nai hakotor te borokni bodol rokno kha kaham yafarka tini ganesh chaturthi ganesh chaturthi norogoi hakotor ganangini lukorokno kha kaham yafarka rashtrobokrok Draupadi Murmu kha kaham yafarma bo rashtrobokrok shaka matai ganesh angkha lm hamkrai te kathar chengmani mari rashtrobokrok tei bosaka ganesh chaturthi chini langma bo lm te hamkrai tububui phayo jengno langma bo buskangai thangnani katal lam phunugo rashtrobokrok ote norogoi jottoni langma bo tongkachang hamkrai shaka ham tongnano tei diai kha Hakotor te hasteno buskangait langna bagai shikla hodano samung tangnani nangnai hinai shaka montriokra professor doctor Manik Shaha Mia Jonota Bharatiya Jonota Party ni shikla murchani gramin hangkoni shakthanma bai IGM shakham nago thui rima shibiro thangai bo okok shaka montriokra te bosaka montribokrok bo shikla hodano hakotoni hamkraini nangkukmani bedekhnei jottoni shlai buskangyo toniwo montribokrok Narendra Modi ni achaima shalno buskango toni talsharo চলিনাই অ সামং বুতাংনি বেদেক নি বিখাগ শিক্লা মোর্চানি শাকথানমাবাই অ থৈরিমা শিবির জুগালে জাখা আয়ঙ্গ ভারতীয় জনতা শিক্লা মোর্চা দক্ষিণ পিলাখাঙ্কনি শাকথানমাবাই জুলাইবাড়ি বিলোনিয়াতে সাবরুমমিয়া থৈরিমা শিবির জুগালে জাখা হাসতেনি শাকাম বাবায় খুরচা জাক থতক স্লাইমুং ফাইকা তেই বেমার কুতুক রকনি বাগৈ ত্রিপুরানি ফাতারো বেমারি রকন রহরমানি মারিব খাইজা কাহানি শাকা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলানি উত্তর বাদারঘাটি উন্নয়ন সংঘ বাই যুগালি জাক থৈ রিমা শিবির তাই আগরতলা আউলি নাইক্রাই বাই আশা কর্মী রকন লামসকমা মেল কক নারকথানি ব অকক শাখা মেল কুবুনি বিশিঙ্গ মানজাখা আউলি নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার নখবই বরমগনাং লুকুরক থৈ রিমা শিবির খড়ক বাঁচি বাই থাংমুচুঙ্গই থৈর লাইখা ইঞ্জিনিয়ার্স রকনি শালনবুসকাঙ্গতনে মিয়া অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন নি শাকথার্মাবাই রবীন্দ্র শতবার্ষিকী ভবন শাখাম শিবিরতে রিচুম বাকমা পান্দা যুগালি জাখা শাখাম শিবির খড়ক সারা বাঁচি শাক নাইজাগৈ শাখামনি সেব নাহাকা আবনকারী বুসকাং অসামতাইন রগৈ আগরতলা আউলি নাইখ্রাইনি সাফাই কর্মী রকনি বিশিং রিচুম বাকজাখা আর নারওয়াই অক্রাঙ্গি মাঞ্জাখা মেয়র দীপক মজুমদার বনকারী বো মাঞ্জাখা কর্পোরেটর রত্না দত্তন খবৈ মথানি যতনে তাঁকরা ইঞ্জিনিয়ার প্রিয়তোষ দাস আয়াং ত্রিপুরা পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনে শাকথানমা বাইব আগরতলাও অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার শাখাম নগ বেমারী রকনি বিশিং চামুং কাহাম বাগজাখা আগরতলা হাপাংনি মেডিকেল রংন কতর MBBS কোর্স তৈব কাই বাচি আচুকথাই বাংখা আববাই তাবুক রংন কতর আচুকথাই বাঙ্গৈ অংখা কাই নৈরা ন্যাশনাল মেডিকেল কমিশনি সিট ম্যাট্রিক্স মিয়া অ ককথুমন রেখা আববাই ত্রিপুরানি কাইথা মেডিকেল রংন কতর MBBS আচুকথাই বাঙ্গৈ অংখা কাই বারা TMC তে শান্তিনিকেতন মেডিকেল রংন কতর তঙ্গ তাবু কাই থামরা আচুকথাই চিননি মুচিও জুনিয়র এশিয়া কাপ হকি থংলাইমাও ভারতনি চলাতে ব্রৈ বদল দলনি চ্যাম্পিয়ন অংখা ফাইনেলও ভারতনি চলা বদল দক্ষিণ কোরিয়ান ব্রৈসা গোলনি ফেরবাই মেচেনখাতে ব্রৈ বদল চিন্ন সাবুকচা গোলনি ফেরবাই মেচেনখা আবাই ভারতনি ব্রৈ বদল ওয়াইথাম জুনিয়র এশিয়ান কাপও কপ্লাই অংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বদল দল নৈন কপ্লাই অংমাবাই খা কাহাম ইয়াফারকা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই নাইকলজাক জেসি মুকুমু ক্রিকেট বাতাইলাইমুংনি উলথাম এবা পাইথা গ্রাউন্ডনি কাইনৈ থংমুং মিয়ানি সিমি চেংজাখা MBBU স্টেডিয়ামও স্পুটলিঙ্গ ক্লাব ন কেবেঙ্গৈ সালথামনি থংমুঙ্গ জয়নগর ক্রিকেট ক্লাব পুইলা ইনিংস পুইলা সালনি পাইথাগ উইকেট কাইদক বাই নৈরা বাচিচার রান্তি শাখা আয়ং নরসিংগনি TIT থংখলাব তেই কাইসা থংমুঙ্গ ব্লাড মাউট ন কেবেঙ্গৈ সংহতি ক্লাব পুইলা ইনিংস পুইলা সালনি পাইথাগ উইকেট কাইথাম বাই নৈরাস নিচি রান্তি শাখা তাবুক নবর্তিবারনি ককতুমা তিনি দিবর জরা নবর্তিবার নাইখুনে বখাকতেই সাজাখা নখা কিসা মনাকজাক তঙ্গানে হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্কগৈ ওয়াতৈ ওয়াউই মানুহনৈ হজাক মুং রেখা নবর্তিবার নাইখুং আগরতলা তিনি আইচুক বখাগ খামানি তুংমারি তংমানি 2.2 ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি শাখানি তুংমারি তঙ্গানে 3.4 ডিগ্রি সেলসিয়াসনি গানা

0: นี่กอกรักใบกอกมาปริมงตาบุกจระเตยอรณอไปค่ะอุลนิกอกมาเอาไว้เองกันเนอร์ชันจะดามสเนตามัยชอตีบริจิบาว
1: কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলা শহর। রবীন্দ্র সঙ্গীত প্রথম শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

বনানী চক্রবর্তীর গাওয়া এই গানের সাথে শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর, এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ সম্প্রচারিত হচ্ছে। এরপর বিবিধ ভারতী অনুষ্ঠান, এরপর উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে শিলং কেন্দ্র থেকে।

দিল্লি ও শিলং কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। আধুনিক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ সম্প্রচারিত হচ্ছে। এরপর বিবিধ ভারতীয় অনুষ্ঠান সম্প্রচারিত হবে মুম্বাই।

0: আকাশ বাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতাবন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা গানের অনুরোধের আসর সুরের ভেলায়। দেখা যাক কে রয়েছেন আমাদের সঙ্গে আজকের প্রথম শ্রোতা। নমস্কার সুরের ভেলা।
1: হ্যালো, নমস্কার দিদি।
0: নমস্কার লালন ভাই।
1: হ্যাঁ, লালন ঠিকই ধরেছেন, ধন্যবাদ দিদি ভাই।
0: স্বাগত।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ভরমি কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন কি গান শোনাবো আজ
1: দিদি
0: আপনাকে।
1: ভাই। আজ আজ তো গণেশ চতুর্দশী।
0: হ্যাঁ, খুব শুভ একটা দিন আজ।
1: হ্যাঁ, আর সমস্ত বন্ধুদেরকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, ভালোবাসা জানাই,
0: একদম
1: এবং দিদি ভাই আপনাকেও।
0: শুভেচ্ছা আমার
1: আর
0: পক্ষ থেকেও লালন ভাই, সমস্ত শ্রোতা বন্ধুদের
1: দিদি ভাই
0: জন্য।
1: আমাকে গান শোনাবেন হীরক রাজার যে ছবি থেকে, আহা কি আনন্দ আকাশে বাতাসে,
0: বাহ,
1: অনুপ ঘোষালের কণ্ঠে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে
1: এই গানটা
0: লালন
1: দিদি
0: ভাই,
1: ভাই হবে তো?
0: নিশ্চয় নিশ্চয়। আচ্ছা, আপনাদের ওইদিকে হচ্ছে গণেশ চতুর্থী? নিশ্চয়ই হবে, খুব বড় করে হচ্ছে নিশ্চয়ই।
1: হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি তো হচ্ছে রোজেরই।
0: না বলছি, গণেশ চতুর্থী খুব ভালোভাবে সেলিব্রেট হয় তো ওইদিকে?
1: হ্যাঁ, আমাদের এখানে গণেশ চতুর্থী পুজো হয়,
0: আচ্ছা
1: সব জায়গাতেই হয়,
0: আচ্ছা আচ্ছা
1: এবং সেই সঙ্গে ঠাকুরের অন্নকূটও হয়।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো পাঠিয়ে দিচ্ছি লালুন। হ্যাঁ বলুন বলুন।
1: বন্ধুদেরকে নিয়ে বলবো, ঠিক আছে, নমস্কার।
0: ঠিক আছে, নমস্কার নমস্কার।

0: নমস্কার
1: নমস্কার দিদি।
0: সুরের ভেলা, হ্যাঁ নমস্কার আশুতোষ ভাই, শুভ গণেশ চতুর্থী।
1: গত শুক্রবার আপনি এসেছিলেন, এত ট্রাই করেছিলাম দিদি, ফেল হয়ে গেল।
0: যাই হোক, তাই আজ প্রথমে পেয়ে গেলেন লাইন, সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ সেকেন্ড নাম্বার।
1: তো আসলে ওই পশ্চিমবঙ্গ কিছু কিছু জায়গা কিছু কিছু পূজোর জন্য বিখ্যাত, কারণ আমার তো মামার বাড়ি রয়েছে।
0: আচ্ছা,
1: হ্যাঁ, বর্ধমান ডিস্ট্রিক্টে রয়েছে, কলকাতা শহরেও রয়েছে, চব্বিশ পরগনা রয়েছে, নদিয়া ডিস্ট্রিক্টে রয়েছে।
0: হ্যাঁ,
1: যেমন ধরুন এই যে জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত হুগলির চন্দননগর।
0: জগদ্ধাত্রী পুজো কবে এবার?
1: অনেক বাকি দিদি, কালী পুজোরও অনেক পরে।
0: ও আচ্ছা,
1: কালী পুজোর পরে জগদ্ধাত্রী।
0: আচ্ছা,
1: জগদ্ধাত্রীর পাশাপাশি হয় আপনার কার্তিক পুজো, কার্তিক পুজো আর জগদ্ধাত্রী মোটামুটি পাশাপাশি হয় আর কি।
0: আচ্ছা,
1: তো কার্তিক পুজোর জন্য বিখ্যাত কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের বাঁশবেড়িয়া একটা জায়গা রয়েছে, আমি কিন্তু দেখে এসেছি।
0: আচ্ছা আচ্ছা,
1: আমার
0: আবার এগুলো সব গল্পে পড়া উপন্যাসে, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, মানে ওই উপন্যাসে জায়গাগুলোর নাম রয়েছে। হ্যাঁ,
1: কালী পূজোর জন্য বিখ্যাত কিন্তু আপনার বারাসাত কিন্তু দিদি।
0: আচ্ছা আচ্ছা,
1: আবার আপনার রাস উৎসবের জন্য বিখ্যাত কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট, নবদ্বীপ।
0: নবদ্বীপ, হ্যাঁ
1: হ্যাঁ। তো আমি তো এই সবগুলো অনুষ্ঠান মানে অংশগ্রহণ করতে পেরেছি, সেই জন্য বলছি আর কি। যাই হোক, এখন গানে চলে আসবে। আজকে আমাকে শুনিয়ে দিন অ্যান্টনি ফিরিঙ্গি, মহানায়ক উত্তম কুমার এবং তনুজার বিখ্যাত একখানা ছবি, আর গানটা হচ্ছে চম্পা চামেলি। গানের কুড়িটা এরকম, চম্পা চামেলি।
0: ঠিক আছে ঠিক আছে আশুতোষ ভাই,
1: বাংলাতে দেবই দেখতে। আর গানটি গেয়েছেন মহান শিল্পী মান্না দে আর সন্ধ্যা মুখোপাধ্যায়, আর গানটির রূপ দিয়েছেন প্রণব রায়, আর সুর দিয়ে সাজিয়েছেন অনিল বাগচি।
0: আচ্ছা, অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে চম্পা চামেলি গোলাপেরি।
1: আর আসলে আপনি যখন পরিচয়টা দিয়ে দেন, যার যার পরিচয়টা দিয়ে দেন, তারপর আবার নতুন করে পরিচয় দেওয়ার আমি প্রয়োজন মনে করি না।
0: সেই তো সেই তো, কি একটা একটা যেন বাহাদুরি লুকিয়ে থাকে আর কি নাম বলার মধ্যে।
1: তো সব শ্রোতা বন্ধুদের আমি অনুরোধ করছি, আপনি যাদের পরিচয় আপনি নিজের থেকে দিয়ে দেবেন, আপনারা নতুন করে আর পরিচয় দেওয়ার দরকার নেই।
0: ঠিক আছে আশুতোষ ভাই,
1: সবাইকে নিয়ে শুনবো, আপনি শুনবেন
0: নিশ্চয়ই। ভালো থাকবেন, পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো হ্যালো,
0: নমস্কার নমস্কার অনুবাবু।
1: হ্যাঁ নমস্কার সুমিতা দিদি ভাই।
0: শুভ গণেশ চতুর্থী।
1: হ্যাঁ হ্যাঁ একদম, গণেশ চতুর্থী। সত্যি মানে অদ্ভুত লাগছে আজকে এই একটা শুভ দিনে আপনাকে পেয়ে, খুব
0: অসংখ্য
1: ভালো লাগছে।
0: ধন্যবাদ,
1: আর
0: অসংখ্য
1: ফোনটা
0: ধন্যবাদ দাদা।
1: লেগে গেল একেবারে
0: একদম একদম,
1: সাতটা
0: প্রথম
1: সাড়ে,
0: দিকেই বলুন।
1: অনেক কথা চাওছে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি।
0: বাহ, এটা তো গানের কুলি।
1: হ্যাঁ হ্যাঁ এই গানটি শুনতে চাইছি,
0: আচ্ছা,
1: কারণ ফোনটা একেবারে তাড়াতাড়ি লেগে গেছে, একেবারে তাড়াতাড়ি ছটফট করে একটা গান বেরিয়ে গেছে।
0: আচ্ছা বলুন আবার।
1: অনেক কথা যাও যে বলে কোনো
0: কোনো
1: কথা না
0: কথা না
1: বলি,
0: বলে
1: তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি।
0: অনেকদিন
1: রবীন্দ্রনাথ ঠাকুরের
0: অনেকদিন পর
1: একটা
0: অনেকদিন
1: কি
0: পর
1: বলবো বিখ্যাত সব গানই তার একটা প্রক্রিয়ায় বা একটা তরিকে, মানে একটা তরিকাতে সব গানই ভালো ওনার। আর যে গানটা যার ভালো লাগে বা বিশেষ করে অদ্ভুত ভাবে মিলে যায়, সেই গানটাই তার কাছে একেবারে কি বলবো যথার্থ, তাই না?
0: হুম হুম হুম একদম
1: আর ভালো আছেন সুমিতাদি?
0: ভালো আছি, ভালো আছি
1: হ্যাঁ
0: অনুবাবু,
1: ভালো থাকতেই হবে। আর একটা কথা বলি সুমিতাদি,
0: বলুন।
1: মানে আমি কাউকে দুঃখ দেব না বা কারুর প্রতি আমার ঈর্ষা নেই বা কাউকে বা আঘাত করা আমার মানে কি বলবো আমার মনের মধ্যে একেবারে নেই। আজ আজ আমার প্রেমজিৎ বাবু ফোন করে বলছিল যে দাদা দাদা আপনি যদি একটু যিনি আসবেন তার সাথে একটু যেন এই ঘটনাটা
0: আচ্ছা,
1: একটু ঘটনাটা একটু যেন মানে ইয়ে করেন আর কি,
0: শেয়ার শেয়ার করার জন্য।
1: শেয়ার করেন। তো আমি বললাম ঠিক আছে, যদি কেউ অ্যানাউন্সার আসেন তাহলে সত্যি আমি এটা শেয়ার করব। আর আপনি তো

0: কি বলবো, অদ্ভুত ভাবে ভালো, সবার সাথে সুন্দর ভাবে ঘোল মিলে কথা বলেন, এবং আমাদের বিরাট ভাবে একটা অদ্ভুত আনন্দ দেন সে জায়গায় দাঁড়ি। তো ব্যাপারটা হচ্ছে, কালকে হ্যালো অনুরোধে একটা সিক্রেট কোড থাকে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তো সে ব্যাপারে সিক্রেট কোডটা মানে আমার নূর ভাই উনি ঠিকঠাক সাজিয়েছিলেন, খুব সুন্দর একটা সিক্রেট কোড, মানে কীর্তিমানের মৃত্যু নেই, কীর্তিমানের মৃত্যু নেই, এরকম একটা সিক্রেট কোড। তো যাই হোক, আমি অনেক সাধ্য সাধনা করেছি, পাইওনি। যাই হোক, আমার প্রেমজিৎ বাবু পেয়েছেন, তারপর অবিনাশ ভাই পেয়েছে, বা বিভিন্ন শ্রোতা বন্ধুরা পেয়েছেন, কিন্তু একজন শ্রোতা বন্ধু আপনাদের ত্রিপুরারই, উনি সিক্রেট কোড বলতে গিয়ে মানে কি বলবো, তিনি বলছেন বুদ্ধিমানের মৃত্যু নেই। হ্যাঁ, বন্ধ করবো, বুদ্ধিমানের মৃত্যু নেই।
1: আচ্ছা,
0: তো এই যে ব্যাপারটা বারবার তিনি বলছেন, রেডিওতে আসছে না, কি আসছে না, ওই আসছে না, সেই আসছে না, এরকম করে সময়টা ওয়েস্ট করছেন, কিল করছেন। আর আমি ভাবছিলাম যদি আমার ফোনটা লেগে যেত, সত্যি এত সুন্দর সিক্রেট কোড আমার নূর ভাই সাজিয়েছিলেন, এ বিষয়ে একটু সার গর্ভ বক্তৃতা বক্তৃতা না একটু
1: কথা কথা বলার ইচ্ছে ছিল।
0: হ্যাঁ, তো তিনি কি করলেন, বুদ্ধিমানের মৃত্যু নেই, আর আমার নূর ভাইও গানটা চালিয়ে দিয়েছিল। যাই হোক, নূর ভাইকে আমি দোষ দেই না, একজন ফোন করে পেয়েছেন, কিন্তু আমি শ্রোতা বন্ধুর নাম বলছি না, শ্রোতা বন্ধুকে বিনীত ভাবে বলছি, সিক্রেট কোড দেয়া হয় আমাদের জন্য, আমরা শুনবো
1: বা শোনার জন্য
0: সম্বন্ধে একটু আলোচনা যদি আমার জানা থাকে বলবো, নতুবা সিক্রেট কোডটা লিখে নেব যাতে ঠিকঠাক হয়। তো সেই ব্যাপারে তিনি বুদ্ধিমানের মৃত্যু নেই বলছেন, উনি অসম্ভব বুদ্ধিমান, খুব বুদ্ধিমান তিনি, সত্যি তাই। যাই হোক, আর যাদের নিয়ে আবার গান শুনবো সুমিতা দি, আমার অবিনাশ ভাই, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, তারপর মিঠুন চক্রবর্তী ফ্রম ব্যাঙ্গালোর, আর সুমন মুহুরি, সজলদা, সজল মালাকার, কার্তিক মালাকার, নাসির ভাই, আর আমার সহধর্মিনী সুতবা ভট্টাচার্য, আর আমার ছোট্ট বোন ফোন করছে না এত ইদানিং, নামটা হলো অম্বালিকা ভট্টাচার্য। যাই হোক, ভালো থাকুন সুমিতা দি, ভালো রাখুন।

0: হ্যালো,
1: নমস্কার সুরের ভেলা।
0: হ্যালো, নমস্কার নেবেন?
1: নমস্কার প্রেমজিৎ ভাই।
0: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিডনি জেলা থেকে।
1: স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
0: আর এই মুহূর্তে কথা বলছি সুমিতা দিদিভাইয়ের সঙ্গে।
1: একদম,
0: যাই হোক, ভালো লাগছে, লাইনও পেয়ে গেছি। আর আপনি অনুষ্ঠানে একটা লাইন করাটা অনেক কষ্ট হয়ে যায়, কারণ সব শ্রোতা বন্ধুরা আপনার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে থাকেন যে সুমিতা দিদি ভাই এসেছেন, একটু মানে কথা বলি। আসলে সেই অনুষ্ঠানের আসলে আমার যে সব থেকে মানে অনুষ্ঠানের স্বাদটা হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলা।
1: আমাদেরও একই ব্যাপার, কারণ গান শোনা তো তেমন মানে যখন ইচ্ছে তখনই আমরা গান শুনতে পারি, কিন্তু এই যে শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলা, একটা মনের আদান প্রদান, ভাবের আদান প্রদান, সেটাই মুখ্য।
0: ঠিক ঠিক, আসলে দেখুন, প্রথমে আপনাদের আকাশবাণীর সকল কর্মবৃন্দদেরকে এবং সকল শ্রোতা বন্ধুদের, গোটা ভারতবাসীদেরকে আমি আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে শুভ গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।
1: শুভেচ্ছা,
0: গণেশ চতুর্থী সবার যাতে ভালো হয়, শুভ হয় এবং মঙ্গলময় হয়ে উঠে সবার কাছে। আর দেখুন, গণেশ সত্যি কথা বলতে গেলে তিনি আমাদের সর্ববিঘ্ন, মানে সমস্ত বিঘ্ন বাধা বিনাশ করে দেন, কারণ সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতুবে পার্বতী প্রিয় পুত্র গণেশায় নমো নমো। আসলে আমরা যে কোনো শুভ কাজ করতে হলে আমরা প্রথমে গণেশকে বন্দনা করি এবং গণেশের পুজো করি। অতএব সর্বদেব দেবীর পূজা কিন্তু সর্বপ্রথমে আমরা কিন্তু গণেশকে পুজো করি, বন্দনা করি, ঠিক না? আচ্ছা, আজকে আমাকে গান শুনিয়ে দিন, একটি মানে ভালো গান শুনিয়ে দেবেন। লতা মঙ্গেশকর গিয়েছিলেন, মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দুই চোখ আলোয় বড় প্রভু, এই গানটি শুনিয়ে দেবেন। আর অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে, মানে কি বলবো, এত সুন্দর। আর আপনাদের আকাশবাণীর কৈলাসের অনুষ্ঠান যেভাবে সাজিয়েছেন আমাদের জন্য, খুব ভালো হচ্ছে। আর গণেশ চতুর্থী দিদি ভাই, দেখুন এই যে উৎসব, যেটি আজকে মানে গোটা দিন ভর এই পুজো হবে গণেশ, গণেশের, আর সকাল 7:28 তিথি লেগেছে, আর আগামীকালকে সমাপ্ত হবে 8:00। তাই আজকে যদি আমরা পুজো করি তাহলে সেটি তিথি অনুযায়ী পুজো হবে, আর আগামীকালকে করলে সেটা ঠিকঠাক হবে, তিথি ছাড়ার পর যদি পুজো করা হয় তাহলে সেটি হচ্ছে তো কাজে লাগে না। আর অনেক জায়গাতে কিন্তু 10 দিন ব্যাপী এই অনুষ্ঠান উৎসব হয়, ঠিক না? আর দেখুন সেটি কিন্তু প্রচলিত বা মানে ধুমধাম ভাবে কিন্তু উদযাপিত হয়েছিল মহারাষ্ট্রের রাজ্যে, বর্তমানে আসাম এবং ত্রিপুরা বা ভারতবর্ষের বিভিন্ন যে রাজ্য রয়েছে সেই রাজ্য কিন্তু আজ কিন্তু পিছিয়ে নেই, ঠিক না? ত্রিপুরা হচ্ছে, আগরতলা, ধর্মনগর বা আপনাদের কুমারঘাট,
1: সব জায়গায়, সব জায়গায়। এখন
0: যাই হোক, আসলে দেখুন উৎসব পুজো এই সমস্ত কিছু একটি আমাদের আনন্দ বা মেলবন্ধন। আসলে দেখুন আমরা সবাই এক হই এবং ভাতৃত্ব বোধ জাগে উঠে। তাই আজকের দিনে জায়গা দাঁড়িয়ে সবাইকে বলছি যে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সামিল হন এবং ভাতৃত্ব বোধ জাগিয়ে তুলুন সবার মধ্যে, হিংসা সরিয়ে দিন, শান্তির বার্তা আনুন, সবাইকে ভালোবাসুন, সেটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, ঠিক আছে?

0: এইটুকু বললাম, আর অনুভব তো বলে দিলেন বক্তব্য, ঠিক আছে, সেই অনুযায়ী আপনারা যারা থাকবেন অ্যাঙ্কার আপনারা ঠিকভাবে সিগারেট কোড মানে বলার জন্য বলবেন, তাদের বললাম, ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, আপনার
1: ভালো থাকবেন, ধন্যবাদ।

0: নমস্কার, সুরের ভেলা।
1: নমস্কার মাতাজি,
0: নমস্কার নমস্কার, স্বাগত দাদা আপনাকে অনুষ্ঠানে।
1: স্বাগত আপনাকেও, সবাইকে, সকল শ্রোতাদের আমার স্বাগত এবং আন্তরিক অভিনন্দন।
0: আমাদের সঙ্গে রয়েছেন দাদা নিরঞ্জন গোস্বামী।
1: গণেশ পূজার দিন আজকে, গণেশের তো অনেক ইতিহাস আছে। গণেশ বাহন ইঁদুর, কিভাবে ইঁদুর হলো সেটাও একটা আলোচনা আছে, তো সময়ের অভাবে সেইগুলো আলোচনা করা সম্ভব নয়। গণেশের বাহন ইঁদুর হলো কেন, সেগুলো একটা বিরাট রহস্য হয়ে আছে। এবং গণেশ মা দুর্গার গর্ভ জাত।

0: contra noi.
1: Unii
0: o lucru de așa cele. Și voi vom tu gar sadona hai. Sadona hoite. Unii ișanate o lucru de hadu utpatti hoye cele. Așa jac. Ascer ta gan sunbo.
1: Bolu.
0: E par o par ছবি আমি অন্ধকারের যাত্রী আলোর বিচারি যাও আমি অন্ধকারের যাত্রী আলোর বিচারি যাও এ পার ও পার ছবি থেকে আর সকলের প্রতি আমার অশেষ আন্তরিক অভিনন্দন রইল ভগবান গণেশের আশীর্বাদ সকলের
1: অসংখ্য ধন্যবাদ দাদা, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান, ভালো থাকবেন, আপনিও
0: সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, আনন্দ দিবেন, আনন্দ পাইবেন।
1: নমস্কার
0: নমস্কার।

0: নমস্কার, সুরের ভালা।
1: নমস্কার ম্যাডাম,
0: সজল
1: আমি
0: ভাই,
1: পান্থপুর থেকে কাজল মালাকার বলছি।
0: কাজল, আমি সজল বলছি। স্বাগত
1: কাজল
0: আপনাকে
1: সজল আমার
0: অনুষ্ঠানে।
1: বড় ভাই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ভয়েসটা অলমোস্ট

0: सेम।
1: मेरा है अपना नाम तो यो जे सुमिता मैडम ना थे ना।
0: हाँ हाँ हाँ
1: তো সূর্য আমি চিনতে পারি তো, আমি তো স্বপ্ন ফোন করতে পারি না, আপনার হ্যাঁ মাঝে মধ্যে ফোন করি
0: বলে
1: কিছু সুর মনে থাকে। তো ম্যাডাম আমি একটা গান শুনবো যেন প্রাংশু জনি ফিল্ম যেন,
0: আচ্ছা
1: তার বই একটা গান আছে ডাক দিয়ে আছেন দয়াল আমারে রই বোনায় আর বেশি দিন তোদের মাজারে, আমি চলতি পথে পথে দুই দিন টামিলাম ভালোবাসার।

0: আমার ঠিক আছে।
1: শিল্পীর নাম, লেখকের নাম আমার মনে নাই, যদিও
0: হুম হুম
1: সেই
0: হুম
1: ফিল্মের নামটা মনে আছে আর কি।
0: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে গাজল ভাই, আমি নিশ্চয়ই পাঠিয়ে দেব। আচ্ছা আপনাদের ওদিকে গণেশ পুজো হচ্ছে?
1: হ্যাঁ হচ্ছে হচ্ছে ম্যাডাম, আমি তো দুর্গা হচ্ছে, তারপর আমরা বাগান বাজারও হচ্ছে।
0: আচ্ছা, আসলে এখন সব উৎসবই একদম সার্বজনীন হয়ে গেছে। হ্যাঁ, সে এটা কিন্তু গণেশ উৎসব কিন্তু মারাঠিদের উৎসব মেইনলি, কিন্তু এখন এটা সারা ভারতবর্ষেই একদম ধুমধাম করে পালিত হচ্ছে। হ্যাঁ ঠিক আছে,
1: তা ম্যাডাম, আমার সঙ্গে রয়েছেন রয়েছেন আমার বাতিজা, রয়েছেন সুজন মালাকার,
0: হুম
1: তারপর রয়েছেন আমার মা রয়েছেন,
0: হুম
1: তারপর তারপর অনুপ কুমার দাদা রয়েছেন। অনুপ কুমার দাদার নাম তো আমি সবসময় বলি ম্যাডাম, তো আমার নাম তো তাই লক্ষণে বললেন না, যাই হোক।
0: তাতে কিছু আসে যায় না, আসলে অনুষ্ঠান আমাদের সকল শ্রোতা বন্ধুদের জন্যই।
1: সবে মিলিয়ে গানটা
0: হ্যাঁ
1: শুনবো আর কি। তারপর
0: নিশ্চয়ই।
1: হচ্ছে আমার বাতিজা একজন হৃদয় মালাকার,
0: আচ্ছা, এটা আমার ভীষণ ভালো লাগে, পরিবারের সবাই মিলে যখন আমাদের আকাশবাণী কৈলাসহর শোনেন, সত্যি ভীষণ আনন্দদায়ক। ঠিক আছে, পরিবারের সবাইকে নিয়ে শুনুন কাজল ভাই।
1: ঠিক আছে ম্যাডাম, তো আমরা সব এই মুহূর্তে যারা আছেন সবাইকে নিয়ে গানটা শুনবো ম্যাডাম,
0: নিশ্চয় নিশ্চয়,
1: আপনিও শুনবেন।
0: হুম
1: নমস্কার, রাখি,
0: ভালো থাকবেন, ভালো থাকবেন,
1: আপনিও ভালো থাকবেন।
0: নমস্কার।

0: নমস্কার, সুরের ভালা।
1: হ্যাঁ দিদি, নমস্কার। নেবেন?
0: নমস্কার, বরুণ ভাই
1: হ্যাঁ দিদি ভাই, আমি বরুণ।
0: কেমন আছেন?
1: হ্যাঁ দিদি, ভালো আছি। আপনি কেমন আছেন?
0: ভালো আছি, অনেকদিন পর আপনার ফোন পেলাম।
1: হ্যাঁ দিদি ভাই, তো আজকে একটা গান শুনবো দিদি।
0: নিশ্চয়, বলুন।
1: ছবির নাম হলো সানাই,
0: হুম,
1: আর গানের লাইন গানা হলো এসো এসো এসো প্রিয় এসো আমার ঘরে।
0: হুম হুম হুম
1: আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো দিদি, আপনারা শুনবেন।
0: ঠিক আছে। আমি সবার জন্য
1: দিদি
0: পাঠিয়ে
1: রাখছি,
0: দিচ্ছি।
1: নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: নমস্কার নবীনদি।
0: নমস্কার অবিনাশ ভাই,
1: হ্যাঁ, তো
0: কেমন
1: আপনাকে
0: আছেন?
1: অনেক অনেক, হ্যাঁ দিদি, আমি ভালো আছি। আর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে গণেশ চতুর্থী।
0: শুভেচ্ছা আপনাকেও।
1: তো আপনি কেমন আছেন?
0: ভালো আছি।
1: আচ্ছা, তো যাই হোক, ভালো লাগছে আজকে অনুষ্ঠানে ফোনটা পেয়ে গেছি, কারণ আপনি আজকে শ্রোতাদের মধ্যে একটা কম্পিটিশন চলে যে কে কার আগে ফোনটা পেয়ে যায়। তো আজকে যদি আমাদের রাষ্ট্রীয় হিন্দি ভাষা দিবস,
0: আচ্ছা,
1: সেটা 1949 সালে আজকের দিনে সেটা স্বীকৃতি দেওয়া হয় ভারতের রাষ্ট্রীয় ভাষা হিসেবে হিন্দিকে। সেই
0: বাহ,
1: দিনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পর 1953 সাল থেকে আজকে এই দিনটি পালন করা হয়।
0: আচ্ছা, আজকে কত তারিখ?
1: আজকে 14 সেপ্টেম্বর।
0: 14ই সেপ্টেম্বর। আচ্ছা, নতুন
1: হ্যাঁ
0: একটা নতুন একটা মানে তথ্য
1: হ্যাঁ,
0: জানতে
1: যে
0: পারলাম,
1: আর
0: অন্তত
1: বিশ্ব হিন্দি
0: ইম্পর্টেন্ট।
1: ভাষা দিবস যদি আমরা বলি, তাহলে কিন্তু সেটা পালন করা হয় 10ই জানুয়ারি।
0: আচ্ছা,
1: আর আমাদের এই ভারতবর্ষে যেটা পালন করা হয় সেটা তো 14 সেপ্টেম্বর। তো যাই হোক, যদি ভালো লাগছে, আর আজকে আমাকে একটা গান শুনে দেবেন, তুমি নেই মনে করো মঙ্গল করো, সেই গানটা শুনে দেবেন। আর এই মুহূর্তে আকাশবাণী কৈলাসহর যারা শুনছেন বিভিন্ন মাধ্যমে, সবাইকে নিয়ে শুনবো, যদি আপনি শুনবেন আর ভালো থাকবেন।
0: ঠিক আছে অবিনাশ ভাই,
1: ঠিক আছে দিদি, অনেক অনেক
0: পাঠিয়ে দিচ্ছি
1: ধন্যবাদ,
0: আপনার
1: নমস্কার।
0: পছন্দের গান। ভালো থাকবেন, নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা। হ্যালো হ্যালো, নমস্কার সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো
1: হ্যাঁ
0: পিন্টু ভাই।
1: ভালো মেঠা।
0: হ্যাঁ হ্যাঁ ভালো। তুমি ভালো?
1: হ্যালো,
0: তুমি ভালো আছো?
1: ভালো আছি মেঠা।
0: আচ্ছা আচ্ছা, বলো কি শুনবে আজ।
1: আজকে বলবো আমার পূজার ফুল, ভালোবাসা হয়ে গেছে তুমি কেন ভুল ফুটো না, এই গানটা হবে তো মেডাম?
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তুমি বলবে, আর হবে না সেটা কি হয়? ঠিক আছে, আর পূজার কেনাকাটা হয়েছে?
1: না না, এখন শুরু হচ্ছে না ম্যাডাম,
0: আচ্ছা আচ্ছা, বাকি আছে তো পুজো এখনো। হ্যাঁ, গণেশ পুজো আছে তোমাদের ওইদিকে?
1: গণেশ পূজা আছে কালকে তো।
0: আচ্ছা আচ্ছা, আজকে থেকে শুরু হয়েছে, কালকেও থাকবে।
1: আচ্ছা ম্যাডাম,
0: আচ্ছা ঠিক আছে তাহলে পিন্টু ভাই। হুম
1: আমার সঙ্গে আছে ম্যাডাম,
0: হুম
1: আমার সঙ্গে আছে বরুণ সুত্রধর, আর সঙ্গে যাবো যে আর
0: হুম হুম ঠিক আছে, সবাইকে
1: সবাই
0: নিয়ে।
1: মিলে, সবাই মিলে গান শুনবো।
0: আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি তোমার পছন্দের গান।
1: আচ্ছা ম্যাডাম,
0: ভালো
1: রাখি।
0: থাকবে, ভালো থাকবে।

বাংলা গানের শ্রোতা বন্ধুদের অনুরোধের আসর সুরের ভেলা আজ এতটুকুই বিদায় নিচ্ছে আসর থেকে। সবাই খুব ভালো থাকবেন, কথা হবে আগামী আসরে।

আকাশ বাণীকৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। যুব অনুষ্ঠান যুববাণী প্রচারিত হবে বেলা 12:05। 12:30 শুনবেন আধুনিক গান শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। বাংলা ছায়াছবির হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা প্রচারিত হবে বেলা 1:05। 1:40 শুনবেন গজল শিল্পী চন্দন দাস। প্রাণকৃষ্ণ অধিকারীর কণ্ঠে শুনবেন লোকগীতি বেলা 2:15। সংবাদ বেলা 1 এবং বিকেল 3 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং বেলা 2 এবং বিকেল 3:05 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

কৃষক ভাইদের জন্য আসর ফার্ম এন্ড হোম প্রচারিত হবে সন্ধে ছটা বেজে ৩০ মিনিটে কৃষি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা। সন্ধে ৭টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা প্রচারিত হবে রাত ৮টা বেজে ৫ মিনিটে। রাত ৮টা বেজে ৩০ মিনিটে রবীন্দ্রসঙ্গীতের আসর মালঞ্চ। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান রাত ৯টা বেজে ১৫ মিনিটে। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের আসর রাত ৯টা বেজে ৩০ মিনিটে। আসরে আজকের শিল্পী দীপালি নাগ, শুনবেন নট বিহাগ রাগে খেয়াল। পূবালি দেবনাথের কণ্ঠে শুনবেন দেশাত্মবোধক গান রাত ১০টা বেজে ১০ মিনিটে। এবারে সংবাদ। সন্ধে ৭টা বেজে ৩৫ মিনিটে এবং রাত ১০টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ৭টা বেজে ৪৫ মিনিটে এবং ৭টা বেজে ৫৫ মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত ৯টায় এবং রাত ১০টা বেজে ২০ মিনিটে ওয়ার্ল্ড নিউজ ইন ইংলিশ। শ্রোতাবন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতামধুরে শুরু হচ্ছে যুব অনুষ্ঠান যুববাণী।

জীবনের হাজার ব্যস্ততার মাঝে আমরা ছোট ছোট বিষয়গুলোকে উপভোগ করতে ভুলে যাই। সকাল থেকে উঠেই শুরু হয়ে যায় মেশিনের মতো জীবন, তাই হয়তো জীবনটা যেমন চলছে চলুক গোছের হয়ে যায়, কিন্তু এই বৈচিত্র্যহীন জীবনের মাঝেই একটু সময় হলেও নিজের জন্য বাঁচুন। ভালো থাকবো এই মন্ত্রটা যদি একবার আয়ত্ত করতে পারেন, তাহলে উপভোগ করতে পারবেন জীবনকে, জানতে পারবেন নিজেকে। এর জন্য সামান্য অদল বদল করে নিন প্রতিদিনের জীবনটাকে। মানব মনের নানা আবেগ, সুখ দুঃখ, হাসি কান্না, জয় পরাজয়, এসব নিয়ে মানব জীবন পরিপূর্ণ। আর এসবের সাথে প্রতিক্ষণে জড়িয়ে থাকে একটি অদৃশ্য বস্তু যা মানুষের চোখে পড়ে না, শুধু অন্তরাত্মার মাধ্যমেই অনুভব করে থাকে। আর সেই অদৃশ্য জিনিসটি হচ্ছে প্রেম। প্রেম অব্যক্তকে ব্যক্ত করে অসীমকে সসীম করে তেকায়। এই প্রেমের মাধ্যমেই মানুষের জীবনে অনেক কিছু জয় করে নিতে সক্ষম হয়। তরুণ বন্ধুরা, এই মুহূর্তে যারা রেডিওটা হাতে কাছে রেখে প্রত্যেকে নিজ নিজ ব্যস্ততায় জড়িয়ে আছো, সে দূরের এবং কাছের সকল বন্ধুদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে আন্তরিক প্রীতি ভালোবাসা জানিয়ে শুরু করছি। সবার প্রিয় যুব আসর বন্ধুরা, আজ আসরকে সাজানো হয়েছে সুর ও তালের ছন্দে। আসরে আজ আমরা শুনব লোকগীতি, আর লোকগীতি গেয়ে শোনাতে আজ আসরে উপস্থিত তরুণ বন্ধু শ্যামলী নাথ, সঙ্গে তবলা রয়েছে আসরের অপর বন্ধু প্রতাপ রঞ্জন নাথ।

কত ও গানের মিলনে কখন যে আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এলো তা মোটেই টের পাওয়া যায়নি। সময় বলে দিচ্ছে বিদায় নিতে হবে, তো বিদায় লগ্নে সবাইকে আবারও জানিয়ে দিই আজ আসরে উপস্থিত ছিল শ্যামলীনাথ এবং প্রতাপ রঞ্জননাথ।

আর এতক্ষণ আমি তোমাদের সাথে কথা বললাম। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আগামী যুব আসর শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের যুব আসর যুববাণী।

আকাশ বাণী কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতামন্ত্রীরা কম্প্যাক্ট ডিস্কে এবারে শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

বিভিন্ন শিল্পীর পরিবেশনায় কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন আধুনিক গান আকাশ বাণী কৈলা শহর। কিছুক্ষণের মধ্যেই সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

আকাশ বা নিকৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারে নিবেদন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। প্রথম গানখানি শুনুন, ইনসাফ ছবি থেকে দ্বৈতকণ্ঠে গিয়েছেন তালাত মেহমুদ এবং আশা ভোসলে।

গানখানি শুনলেন জাবাক ছবি থেকে লতা মঙ্গেশকর এবং মুকেশের দ্বৈত কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে শুনছেন হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা। এবারের ছবি অপেরা হাউস, দ্বৈত কণ্ঠে গিয়েছেন মুকেশ এবং লতা মঙ্গেশকর।

হিন্দি ছায়াছ ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা এখানেই শেষ হল। আকাশ মানে কৈলা শহর, এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিকস শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ হিন্দি দিবস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হিন্দি ভাষা অন্য কোনো ভাষার প্রতিদ্বন্দ্বী নয়, বরং এটি জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ সংযোগ সূত্র। সরকার বলেছে, সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। 2020 সাল থেকে দেশের 9টি রাজ্যে 147টি কয়লা খাদান নিলামের মাধ্যমে বণ্টন করা হয়েছে বলে সরকার জানিয়েছে। দেশজুড়ে যথোচিত মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জমির মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রে রুখতে নতুন মোবাইল অ্যাপ চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিকস শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেন। এই ভিডিওতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়াও বিভিন্ন দেশের মৈত্রী সম্পর্ক, অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এবারের এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি জিনপিং, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পিজেস্কিয়ান সহ মোট 11টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও 10টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে 15টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এর আগে প্রধানমন্ত্রী মোদী সম্মেলনের সমাপ্তি ভাষণে বলেন, বৈচিত্র্যই ব্রিকসের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতাই এর অনুপ্রেরণা। এই গোষ্ঠীর অগ্রগতি মানব কল্যাণে অবদান রাখবে। শ্রী মোদী আরও বলেন, ব্রিকস কেবল কয়েকটি দেশের জোট নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা সমাধানের একটি কার্যকর পরিমণ্ডল বা ইকোসিস্টেম।
1: আপ সবকি মৌজুদগি ব্রিকস কি বাড়তি রেলেভেন্স, ওপেননেস আর ইনক্লুসিভনেস কা প্রমাণ হ্যায়। পিছলে দো দিনো কি হামারি চর্চাও নে হামারা বিশ্বাস আর মজবুত কিয়া হ্যায় কি ব্রিকস কেবল দেশো কা সমূহ নহি, সলিউশনস কা এক ইকোসিস্টেম হ্যায়।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে সফলভাবে ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিং বলেছেন, 2026-এর এই ব্রিকস শিখর সম্মেলন গুরুত্বপূর্ণ ছাপ ফেলবে। এই সম্মেলন থেকে গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্র বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিতবাহী। তিনি বলেন, ব্রিকসের এই শীর্ষ সম্মেলনে ভারত দক্ষিণী বিশ্বের সমস্যাগুলিকে সংশ্লিষ্ট সকলের সামনে তুলে ধরেছে। নতুন দিল্লিতে 18 ব্রিকস শিখর সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজনের জন্য বিদেশ মন্ত্রক সমস্ত কেন্দ্রীয় সরকারি দপ্তর ও সংস্থাকে ধন্যবাদ জানিয়েছে। আগেই জানানো হয়েছে, গতকাল এই শিখর সম্মেলন শেষ হয়েছে। মন্ত্রক সূত্রে বলা হয়, এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন সাফল্যের সঙ্গে আয়োজন করা একটি জটিল প্রক্রিয়া। সমগ্র সরকারি পরিকাঠামো, রাজ্য সরকারগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের সুসমন্বিত উদ্যোগের ফলেই এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন হুয়ের মহানির্দেশক টেড্রোস অ্যাডহানম ঘেব্রেইসুস স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বব্যাপী সহযোগিতা, উদ্ভাবন, স্থিতিশীলতা এবং সুস্থায়ী অর্থসংস্থানের আহ্বান জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর টেড্রোস বলেছেন, ব্রিকস নেতৃবৃন্দের শীর্ষ বৈঠকে যে 4টি মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে, তার সঙ্গে বিশ্ব স্বাস্থ্যের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। তিনি সংশ্লিষ্ট

0: দেশগুলির কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, রোগ সংক্রমণ সংক্রান্ত নজরদারি ও পূর্বাভাস এবং স্থানীয় পর্যায়ে প্রতিষেধক উৎপাদনের জন্য সচেষ্ট হওয়ারও আহ্বান জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মূল শক্তি হল ভারতে বহু ভাষার সমাহার। হিন্দি দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, হিন্দি ভাষা অন্য কোনো ভাষার প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ সংযোগ সূত্র হিসেবে দেখা দরকার।
1: ভাষা কিসি ভি সমাজ কি স্মৃতি হতি হে, উসকা আত্মবোধ হতি হে। হিন্দি নে ইস বিবিধতা কে বিচ সংবাদ, সম্পর্ক আর সমন্বয় কি ভাষা কে রূপ মে দেশ কে বিভিন্ন বর্গো আর সমুদায় কো জোড়নে মে মহত্বপূর্ণ ভূমিকা নিভাই হে। হিন্দি কা বিকাশ ভি তভি সার্থক হে জব সবি ভারতীয় ভাষাও কে সম্মান, সংরক্ষণ আর সংবর্ধন কে সাথ আগে বড়ে।
0: এদিকে দেশজুড়ে আজ হিন্দি দিবস পালিত হচ্ছে। 1949 সালের এই দিনে গণপরিষদ দেবনাগরী লিপিতে লিখিত হিন্দিকে দেশের সরকারি কাজের ভাষা হিসেবে গ্রহণ করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নবী মুম্বাইতে আয়োজিত হিন্দি দিবস অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। উদ্বোধনী অধিবেশনে অমিত শাহ 2025-26 সালের রাজভাষা গৌরব ও রাজভাষা কীর্তি পুরস্কার প্রদান করবেন। 2029 সালের লোকসভা নির্বাচনের আগেই 21টি এনডিএ শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি চালু করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে ইউসিসি চালু হয়েছে, শীঘ্রই বাকি রাজ্যগুলিতেও তা করা হবে।
1: ढेर सारे राज्यों में कॉमन सिविल कोड यूसीसी को हमने इंट्रोड्यूस किया है और मुझे विश्वास है कि भाजपा एनडीए शासित 21 राज्यों में हम 2029 के पहले यूसीसी को इंट्रोड्यूस करेंगे। भारतीय न्याय संहिता जो बनाई है, इसने क्रिमिनल जस्टिस सिस्टम को भारतीय आधार देने का काम किया है और कई सारे राज्यों में सजा कराने का दर का एक ही साल में 30% वृद्धि हुआ है।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে রাষ্ট্রীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং

0: হাতাতে। সরকার বলেছে সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। প্রতিরক্ষা মন্ত্রকের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন 2025-26 এই তথ্য জানিয়ে বলা হয়েছে, বর্তমানে জম্মু কাশ্মীরে হিংসাত্মক ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, কমেছে বিক্ষোভ প্রদর্শন, পাথর ছোঁড়ার মতো ঘটনা সম্পূর্ণ বন্ধ হয়েছে। এই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, অপারেশন সিন্ধুরের পর নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তবে পাকিস্তানের সঙ্গে সামরিক কার্যকলাপ সংক্রান্ত দুদেশের মহানির্দেশকদের মধ্যে গত বছরের আলোচনার পর পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে। ভারত চীন সীমান্তের ঘটনাক্রম প্রসঙ্গে এই প্রতিবেদনে জানানো হয়েছে, দেশের উত্তর সীমান্তের বিপরীতে চীনের সেনা মোতায়েন করার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। ভারত এবং চীনের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক পর্যায়ে সদর্থক আলোচনার ফলে দেশের উত্তর সীমান্তে এই স্থিতিশীলতা এসেছে। সরকার জানিয়েছে 2020 সাল থেকে দেশের 9টি রাজ্যে 147টি কয়লা খাদান নিলামের মাধ্যমে বণ্টন করা হয়েছে। এর ফলে সরকারের 47,500 কোটি টাকা করে বার্ষিক রাজস্ব আয় হবে। এছাড়াও 4,90,000 মানুষের কর্মসংস্থান হবে। কয়লা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গত অর্থবর্ষে ইতিমধ্যেই বণ্টিত বাণিজ্যিক কয়লা খাদানগুলি থেকে 3,090 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে কয়লা খাদান বণ্টনের জন্য নিলাম প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় নিলামে অংশগ্রহণের জন্য 2টি পর্যায়ে অনলাইনে কাজ হচ্ছে। বাংলাদেশ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ভিত্তিতে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে আগ্রহী। সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ ঢাকায় সাংবাদিকদের বলেন, বহুপাক্ষিক মঞ্চে আলোচনার চেয়ে বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরই জোর দিতে চায়। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কে অতিরিক্ত মগ্নতা থেকে সরে এসে বাংলাদেশ দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কাজ করতে ইচ্ছুক, তবে বাংলাদেশ তাদের প্রয়োজনে যে কোনো আঞ্চলিক এবং আন্তর্জাতিক মঞ্চে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম বালুচিস্তান প্রদেশে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় 4 জন খনি শ্রমিক নিহত এবং 5 জন আহত হয়েছেন। গতকাল এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বালুচিস্তানের হারনাই জেলায় এই কয়লা খনির ভেতর বিষাক্ত গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। ওমানের উপকূলের কাছে গতকাল বাণিজ্যিক জাহাজ এমটি এলগায়ার ওপর হামলায় ভারত নিন্দা করেছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত 13 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ এক ভারতীয় নাগরিকের সন্ধানে উদ্ধার কাজ চলছে। উত্তেজনা প্রশমন এবং এই অঞ্চলের শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে ভারত ফের আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছে। দেশজুড়ে আজ যথাযথ মর্যাদায় ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। ভগবান গণেশের জন্মতিথি হিসেবেও পালিত হচ্ছে। এই দিন থেকেই 10 দিনব্যাপী উৎসবের সূচনা হয়েছে। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশের পুজো করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জমির মালিকের অজান্তে ভুয়ো রেজিস্ট্রি রুখতে নতুন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা আনছে পশ্চিমবঙ্গ সরকার। স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন দপ্তর আপনি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে চলেছে, যার মাধ্যমে রেজিস্ট্রি অফিসেই ক্রেতা ও বিক্রেতার পরিচয় ডিজিটালভাবে যাচাই করা হবে। পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহে কলকাতার বিধাননগরে এই পরিষেবা চালু হচ্ছে। 2 সপ্তাহ ট্রায়ালের পর দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে তা চালু করার পরিকল্পনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সরকার বলেছে সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। দেশজুড়ে আজ যথোচিত মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা মন্ত্রা, আমাদের এবারের পরিবেশনা গজল শিল্পী চন্দন দা।

সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, কম্প্যাক্ট ডিস্কে এবারে শুনুন লোকগীতি শিল্পী প্রাণকৃষ্ণ অধিকারী।

কমপ্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন লোকগীতি, প্রথমে প্রাণকৃষ্ণ অধিকারী এবং পরে আয়েশা সরকারের কণ্ঠে। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা বন্ধুরা, এবারে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হিন্দি ও ইংরেজি সংবাদ।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। ছটায় ঘর গৃহস্থির আসর, সাতটায় কব্বরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 বাংলা আধুনিক গান শুনবেন, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 দেশাত্মবোধক সঙ্গীত, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: নমস্কার দাদা।
1: নমস্কার।
0: আপনার নামটা কইবা?
1: নিখিল কুমার।
0: আচ্ছা, তো আপনার কাছ থেকে আমরা আজকে জানব যে এই মরশুম যখন যে মরশুম, এই মরশুম আপনি কিতা কিতা লাগাইছেন?
1: এখন রামাইশ লাগাইছি, মরিচ লাগাইছি, আর এখন ওই ফানিলেও লাগাই মোহন।
0: তো অক্ষণ যে আমরা মরশুম চলে, এই মরশুমে কিতা বারো মাসিটা চাষ হয় না? আমরা যেটা জানি যে চারা আগে করা লাগে,
1: চারা করা লাগে।
0: তা আপনিও চারা তৈরি করছেন?
1: চারা তৈরি করিয়া আমি তো গাছও লাগাইয়া গাছ ও মরিচ ধরে।
0: তো বারো মাসি মরিচের যে আপনার চারা বিচরা যেটা, এটা কিরকম ভাবে তৈরি করতে লাগে?
1: এটা চারা তো আগে প্রথম মানে ছোট একটা বীজ করে নিলাম, বীজ করিয়া আর বীজটা এই একদিন বিজাই, আজকে বিজাইয়া রাখবো, আর পরের দিন বীজটা উঠাইয়া একটা পাতলা একটা কাপড়ের পিলার মধ্যে বীজটা বাঁধিয়ে রাখি দিলাম।
0: আচ্ছা,
1: কয়েকদিন গেলে গিয়ে পরে বীজটা মানে একটা মুখ ফুটিয়া একটু ফুটবো, এর পরে ওই যে বিট করবো, বিটো নিয়ারিয়া দিয়া বিষ্টরে বাংকুরিয়া ওপর মাটি দিয়ারি মানে বিষ্টা খালি ঘুরি যেত।
0: এটা আপনার ঘরের বীজ?
1: হ্যাঁ, ঘরের বীজ।
0: ঘরের বীজ, আচ্ছা।
1: তো ওই তখন তো এই বিষ্টা বাইন করিয়া মাটি দিয়ে একটু ঘুরিয়া এরপরে এটা আবার কলা পাতা দিয়ে ডাকিয়া রাখো, মানে রুদ্র হয় তোমার করিয়া দিয়ে।
0: আচ্ছা।
1: এরপরে দেখবা তিন চার দিন পরে দেখবা বিষ্টা গাছটা ফুটিয়া উঠিল, তখন কলা পাতা সরাই তুমি, তখন গিয়া দিয়া দিয়া তো চারাটা আস্তে আস্তে হয়ে যাবে দিয়ে দিয়া। এরপরে চারাটা ধরো চার পাঁচ ইঞ্চি হওয়ার পরে জায়গাতে নিয়ে নিয়ে লাগাই দিব।
0: এই যে গেল আপনার চারা বীজরা, চারাও আপনার হইল, চারা বীজের সঙ্গে সঙ্গে কি তা মূল জমিও তৈরি করা লাগেনি?
1: তো ভাই চারা ফালানির 15 দিন পরে মানে বা মাসখানে পরে এক মাসে চারা হয়ে যায় গিয়া, হ্যাঁ, এর বীজের জায়গাটা রেডি করতে লাগে।
0: তো ওইটার সঙ্গে সঙ্গে কি তা মূল জমিও
1: তৈরি করে দেওয়া লাগে?
0: মূল জমি তৈরি করে। মূল জমিটা কিরকম ভাবে তৈরি করুন?
1: মূল জমিটা তো তখন এই মিশন তো মেশিনের দ্বারা আল চাষ করি, এই আলের লাগে কিছু জৈব সার গোফর ওগুলা দিয়া চাষ করে নিলাম। হ্যাঁ, চাষ করিয়া এরপরে আমরা এই ফার্স্ট গাছ বা ছয় গাছের বাটে একটা ফাটি ফাটি খাটনি করিয়া এরপরে তো আবার পাতারে লোক ধরে ধরে করিয়া দিয়া লাগাই দিই, লাগাইব চারা। এরপরে তো চারা লাগানির পরে তো গিয়া দিয়া দিয়া গাছ বড় হইল, তবে আমরা ওই যে পলিথিন দিলে তো মানে আর গাছ উঠে না।
0: হ্যাঁ,
1: আর পলিথিন দিয়া অবশ্য আমি করছি না, আমি এমনিতেও করছি, তেও কিছুদিন পরেও মানে এটা আবার গাছ উঠে, এটার গাছটা আবার মানে এটা ইয়ে করা লাগে, পরিষ্কার করা লাগে, এইভাবে আর কি।
0: এই যে আপনার

0: ওই ঘাস পরিষ্কার করলা বা চারাটারে এক 20 দিনের চারা বা মাসখানেকের চারা নিয়ে রোপণ করলা, এইটার থেকে ফলনটা আইতে আপনার কতদিন লাগবে?
1: ফলনটা গাছ নিয়ে চারাটা লাগানির প্রায় 1.5 মাস পরে গিয়া 2 মাস পরে গিয়া ফলনটা আইব
0: আইব। তো ধরুন অখন আপনি যেটা হয়েছেন ফুলকটি আইতাছে,
1: ফুলকটি আইছে বা কাগেও আইছে,
0: তো এটা চলবো কতদিন?
1: এটা তো এটা চলবো বর্তমানে প্রায় কার্তিক মাস পর্যন্ত চলবো।
0: কার্তিক পর্যন্ত আপনি চলতে চলবে,
1: তবে এর মধ্যে আবার এই সার ব্যবহার করতে লাগবে, দিতে লাগবে।
0: আচ্ছা, তো এই যে আপনার মধ্যখানে খাওয়ার কথা, তো এটা কেমনে বুঝবা যে আমি ওখানে খাওয়ন দিতাম হইব?
1: তখন গাছের পাতাটা মানে মানে তো সবুজ থাকবো, তখন গেরাই একটু মানে কালার চেঞ্জ হয়ে দিব, একটু হলুদ একটু বাদ ধরবো, তখন গিয়ারি বুঝলাম গাছের খাদ্যটা কমে গেছে।
0: আচ্ছা,
1: তখন গিয়ারি গাছে আবার খাদ্য দেওয়া লাগবে, মানে দুইটা গাছের মধ্যে একটু কুদ দিয়া তখন গিয়ারিয়া যে জৈব সার হোক গোবর সার হোক যেটা হোক মানে দুটা মিক্সার করিয়া দিয়া দুইটা গাছের মধ্যে মধ্যে দিয়া দিয়া আবার মাটি দিয়ে গুড়িয়া দেওয়া লাগে।
0: এই যে খাওনটা দিবা, এই খাওনে কি আর কার্তিক পর্যন্ত যাইব?
1: না, অক্ষণ যে খাওনটা দিব এই খাওনে কার্তিক পর্যন্ত যাইত না, মধ্যে আবার দেওয়ান লাগবে।
0: আচ্ছা, মানে
1: একবার একবার খাওন দিলে পরে এই খাওনে মাসখানে তাব, এরপরে আবার দেওয়ান
0: লাগবে। তা আপনার তো অক্ষণে মাত্র চলে শ্রাবণ, ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রা কার্তিক কার্তিক পর্যন্ত না,
1: কার্তিক পর্যন্ত খাওন ঠিক মতন দিয়া রাখতে পারলে কার্তিক পর্যন্ত চলবো,
0: চলতেই থাকবে। তো এই 3 মাসের মধ্যে আরো 2 বার খাওন দিবা
1: লাগবো।
0: আচ্ছা, এই খাওনটা আপনি কেটা কেটা দিবা?
1: এটা তো এই DAP দুমু, গোবর সার দুমু, মানে কোনটা মিক্সার করিয়া দিয়া বা SPO দুমু, দিয়া সবটা মিক্সার করিয়া পটাশও লাগবো লগে, সবটা একখানো মিক্সার করিয়া একর দিন রাখি দিলাম। এক রাখার পরে দিয়া দিয়া ওই আবার ওই কইলাম যে মাটি একটু খুদিয়া খুদিয়া মানে দুইটা গাছের মধ্যে খুদিয়া খুদিয়া দিয়া দিয়া আবার গুড়িয়া রাখি দিলাম।
0: আচ্ছা, তো এটা গেল আপনার এই মরিচের ক্ষেত্রে। আচ্ছা, এই মরিচটা যখন আপনার বাজারজাত আরম্ভ হয় আপনার সপ্তাহে পারেন না মাসে বা 15 দিনে?
1: না, এটা সপ্তাহে পারেন।
0: সপ্তাহে সপ্তাহে আপনি কিরকম পরিমাণ তুলবা?
1: সপ্তাহে বলতে এমনি তো ধরুন 1 পোয়া জায়গা মরিচ কে করলে দিয়া দিয়া একদিনে মানে সারা পালন যায় না।
0: না,
1: তো আমরা ধরো সপ্তাহের মধ্যে 3-4 দিন ফাড়ার পরে
0: এই 10-15 কেজি যে নেন, এটা তো আপনারা পাইকারি দরে ছাড়তে লাগে, তখন কিরকম দর আপনারা পাইতে পারেন?
1: অখন বর্তমানে 120 টাকা রেট আছে পাইকারি।
0: পাইকারি
1: পাইকারি
0: তখন তো ভালো রেট আছে?
1: অখন রেট ভালো আছে।
0: এটা শুনলাম আপনার মরিচটা, কিন্তু মরিচের পাশাপাশি তো আপনার আরো, আমরা কৃষক ভাইরা তো যেকোনো একটা ফসল করে না, বেশ কয়েকটা করে, আপনি তো নিশ্চয়ই আরেকটা ফসল করছেন মরিচের পাশাপাশি, আপনি কি তা করছেন?
1: মরিচের পাশাপাশি তো মুকি লাগাইছি, মুকি আছে।
0: আচ্ছা,
1: আর অপন রামাইশ লাগাইছি।
0: আচ্ছা,
1: আর বেগুন আছিল, বেগুনটা আমার ওই কিছুদিন ধরছে, ওখান মানে যে কোনো কারণে যে গাছটা নষ্ট হয়ে গেছে।
0: আর যেটা আপনি যেটা কইছিলা পানি লাউ লাগাই,
1: পানি লাউটা অপন লাগাইনি।
0: আচ্ছা, পানিলাউ লাগাই বা ওই পানিলাউ যে আমরা লাগাই, পানিলাউ লাগাইতে গেলে তো একটা ধরুন এটা কিরকম ভাবে পানিলাউটার জমিটা তৈরি করুন, এটা যদি একটু বলুন।
1: একটা তো আগে বিশটা মানে একটা পলিথিনের প্যাকেটের মধ্যে আমার যতটা বিশটা যতটা জার লাগবো ততটা আমি পলিথিন

0: প্যাকেটের মধ্যে আর লাগাইয়া সারা করিলাম।
1: আচ্ছা, এই যে পলিথিনের ব্যাগে যে আপনার সারা করবা, এটার মধ্যে মাটি দিবা?
0: মাটি দিয়া দিয়া।
1: আর আর কিটা দিবা? সার দিবা?
0: না, এটাতে আর সার দিতাম না। যখন জায়গাত বিশ্রাতে যখন জায়গাত নিয়ে লাগাইম জার জার করিয়া, ওই তখন কেরি কেন গর্তর মধ্যে এই সার গুফর গুলা দিয়া এই সারাটা নিয়ে লাগাইম।
1: আর এমনিতে পলিথিনের মধ্যে
0: এমনি শুধু মাটি দিয়া,
1: মাটি দিয়া আপনার বিষ্টা ফুটলে, এই যে বিষ্টা ফুটবা, বিষ্টা ফুটনের সময় এটার কি করবানি, শোধন করবা?
0: না, এটা কোনো শোধন করি না,
1: এটা আপনার ঘরের বীজ,
0: ঘরের বীজ।
1: আচ্ছা, ঘরে যদি আমরা বীজ রাখি আমরা কিরকম ভাবে রাখতাম পারি?
0: ঘরে তো বিষ্টা মানে লইয়া দিয়া ভালো করে শুকাইয়া, ভালো করে শুকাইয়া যেগুলি একটা খাঁচের বোতল বুদ্ধি আমরা ডুবিয়ে রাখি দিই।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তখন ইয়ারি আর ইয়ার বিষটা নষ্ট হয় না। আর বার যখন আমরা লাগানোর সময় এলে তখন তো ওই বিষটা লাগাই।
1: আচ্ছা, এটা রোদ টোদ দেওয়ার দরকার হয়?
0: ওই তো প্রথম প্রথম মানে শুকাই রোদ দিয়ারি ভালো করে শুকাই দিন লাগে। প্রথম রোদ দিয়ারি ভালো করে শুকাইয়া মানে বিষটা খাঁচের বোতল ডুবিয়ে রাখি দিই আর কি।
1: আচ্ছা, এই যে আপনার যে শুকাইয়ে রাখবা, রাখার পরে যখন লাগাইবা তখন মাটির পলিথিনের ভিতরে এই বীজটারে দিলাইবা?
0: ওই পলিথিনের ভিতরে মাটি ঢুকাইয়া আর ওই বীজটা লাগাই রাখবো।
1: তো মোটামুটি লাগানোর কতদিনের মধ্যে আপনার অঙ্কুর দিলাইব?
0: না, বেশি দিন লাগে না, ধর সপ্তাহ দিনের ভিতরে দিলাইব।
1: দিলাইব। তো এটার কিতা লাউটার কিতা আপনার একটা যেমন মরিচ উরিচের ক্ষেত্রে যেমন আমরা কই যে 20 দিনের সারা, বা কপির ক্ষেত্রে 15 দিনের সারা, মরিচের ক্ষেত্রে কি তা এরকম কোনো নিয়ম আছে?
0: লাউর ক্ষেত্রে না, লাউর ক্ষেত্রে মানে একটা নিয়ম না, এটা 20 দিনেরও লাগাইতে পারবা, 1 মাসের সারা হইলেও মানে লাগাইতে পারবা, এলে কোনো অসুবিধা নেই।
1: আচ্ছা, আপনি মোটামুটি কতদিনের চারাটারে লাগাইবা?
0: প্রায় 20-25 দিনের
1: চারা নিয়ে লাগাইবা। আচ্ছা, পানি লাউ তো অক্ষণে যদি আপনি লাগাই, অক্ষণে শ্রাবণ মাস, এটা তো আপনার চলবো কতদিন পর্যন্ত? প্রায় অগ্রহায়ণ পৌষ পর্যন্ত চলবে?
0: ও, এটা চলবো
1: ফাল্গুন পর্যন্ত,
0: ফাল্গুন পর্যন্ত চলবো।
1: তো
0: মানে এটার মধ্যে কাউন দেওয়া লাগবো?
1: হো না, এইবার হলো আপনার জমি তৈরি, জমিতে কতটা গর্ত করবা, গর্ত গুলারে কিরকম ভাবে আপনি ঠিকঠাক করবা?
0: জমিতে গর্ত ধরো আমরা ধরো 7-8 দূর দূর গর্ত করবো, গর্ত করিয়া দিয়া দিয়া এটার মধ্যে কিছু গোফর সার গিয়ারিয়া দিয়ারিয়া মাটির লোক মিস্কার করিয়া এই চারাটা নিয়ে দিয়ে লাগাইব।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এরপরে তো উপরে বাঁশ দিয়ে চার বান্ধিয়া দিব। এই চারাটা উঠার লাগিয়ে মানে একটা বাঁশ গাড়িয়া দিব, এই বাঁশে দিয়া দিয়া উঠে চারা চার উঠি দিব গিয়া দিয়া
1: চার দিবে। এটা কারণ লাউ তো এমনি পাতলা তো কিছু দিলে হইতো না,
0: চার দিলে ভালো হয়,
1: চার দিলে এটা মানে ধরতো
0: না,
1: অনেকটাই ধরব। তো মোটামুটি ফলন কত মাসের থেকে আওয়া শুরু করে?
0: ওই চারাটা লাগানির প্রায় 1.5 মাস থেকে
1: ফলন। তা ধরুন চারা হইলো ধরুন আরো 20-22 দিনের, তা আমরা পানি লাউ পাইলি ধরুন 2.5 থেকে 3 মাস,
0: আড়াই মাসের মধ্যে আরম্ভ হয়ে যাবে ফলনটা।
1: তো আর এটা চলবো আপনার কইছুন আপনি প্রায় ফাল্গুন পর্যন্ত,
0: মানে আপনি ঠিক মতন যদি খাওয়ন দিয়ে রাখতে পারেন তো ফাল্গুন পর্যন্ত চলবো।
1: আচ্ছা, আর মাঝখানে মাঝখানে খাওনের কথা আপনি বারবারই হইতেছেন, তো লাউ বিশ্রাতে আমরা খাওন কিতা দেব?
0: খাওন ওই রকম জৈব সার দিন, রাসায়নিক সার দিন, বা গোবর সার তো আছে, কইল দিব, ওগুলা দিব আর কি।
1: আর এটার মধ্যে তো বাসাইয়ের দরকার হয় না?
0: লাউর মধ্যে বাসাই ওখান যে সারা লাগানির পরে যে ওইজন বর্ষা কিছুদিন আছে তখন বাসাই করা লাগে, আর বারো শুকনা সিজনটা আইলে পরে তখন আর বাসাই লাগে না,
1: বাসাই দরকার
0: দরকার পড়ে না।
1: বর্ষা তো খুব তাড়াতাড়ি যায় গিয়া, তো দুইবার বাসাই দিলে হইব না?
0: দুইবারে
1: দুইবারে
0: বাসাই দিলে লাগতো না।
1: আচ্ছা, আর এরপরে যার যদি উপরে যায় গিয়া সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হইব না? যারটা উপরে গেলে গিয়া যখন উপরে জায়গা তখন যদি ঘাস হয় আর কি,
0: তখন আর উপরে গিয়ারিয়া যখন উপরে গিয়ারিয়া পাতা গিয়ারিয়া ইউজ কিছু টাইম নেও ইউজ যায় গিয়ারিয়া, ছায়া পড়ে যায়, তো ছায়া পড়ে গেলে গিয়ারে ঘাসটা হয় না,
1: তখন আর বাসাই দেওয়ার দরকার
0: লাগে না,
1: মানে চাং পর্যন্ত যাওয়াটাই একটু যত্ন করা
0: লাগে,
1: আর নাইলে আর আপনার এটাতে বিশেষ কোনো যত্নের দরকার হয়
0: না।
1: আচ্ছা, তো এই ক্ষেত্রে তো আরেকটা সুবিধা দেখলাম, আপনার তো পানি লাউ প্রায় প্রতি সিজনেই আপনি করেন, প্রতি বছরের একই সিজনে সেই

0: ক্ষেত্রে আপনার যখন ফলন দুইটা যখন কাটা শুরু হয়, তখন আপনি কিরকম পরিমাণ কাটতে পারুন, মানে এটা কতটা ফলনটা কিরকম ভাবে আয় বা এটা রূপপোকা কি তাই, এটা
1: রূপপোকাও মানে রূপপোকা থাকে, ঔষধ ব্যবহার করা লাগে, ফলন লগে লগে মানে ঔষধ ব্যবহার করা লাগবে,
0: যখন টিকা দেখলা যে ফলন আই গেছে তখন থেকে শুরু হয়ে গেলে ঔষধ দেওয়া। তো তখন কি কি ওষুধটা দিন?
1: এই ঔষধ তো তখন দেই দিয়া দিয়া দিয়া তোমার এই রগর দেই, অন্যতা আরো আছে, নাম আমার খেয়াল থাকে না।
0: আচ্ছা, এই ওষুধটা দেওয়ার নিয়ম কি তা সকাল না বিকাল?
1: সকাল বা বিকালে
0: যে কোনো একটা টাইমে,
1: রুদ্র সময় না ওষুধটা দেওয়ার, হয়তো সকালে দিব আর নাইলে বিকাল দিকে দিব,
0: দুইটার মধ্যে একটা টাইম এটা ব্যবহার করবে। তো এমনিতে তো এছাড়া তো আর এটার মধ্যে কোনো রকমের ইয়ে নাই, রূপপোকার আক্রমণ নাই
1: না, অন্য আর কোনো আক্রমণ নাই,
0: মানে এই লাউ এর মধ্যে তো আর বিশেষ একটা বলা পোকাটাই যেটা দেখা যায়
1: বেশিরভাগ।
0: আর আপনার যখন চারার থেকে যখন বড় হইতে থাকে তখন নিড়ানি দেওয়াটা হইলো খুব জরুরি। আচ্ছা, তো আপনার সঙ্গে কথা,
1: ধন্যবাদ।
2: আগামী 16 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং জেলার বেশিরভাগ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 33-34 এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 4 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% থাকতে পারে। রাজ্যের বেশিরভাগ জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এর ফলে ওই সমস্ত এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হইলেও হইতে পারে। এই ক্ষেত্রে ধান গাছ নুয়া পড়ার সম্ভাবনা আছে, তবে জমিতে কি আর দ্রুত জল বাইরিয়া গেলে গাছও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আইব, সবজির জমিতে নিকাশি ব্যবস্থা ভালো রাখতে লাগব। জমির তস মোটামুটি নিয়ন্ত্রণে, যদিও 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের ফলে সাময়িক জলবদ্ধতা সৃষ্টি হয়েছিল, দ্রুত আবহাওয়া স্বাভাবিক হইয়া যাওয়ায় প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। যে সমস্ত জমিতে কিছু সময়ের লাগিয়া জল জমা হয়ে গেছিল, ওইসব জমির চারা তাকিয়া পূর্ণাঙ্গ গাছের প্রতি বিশেষ নজর রাখতে হইব, কারণ জলবদ্ধতা পরিস্থিতিতে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা বাড়িয়া যায়। মাটির উপরের স্তর শুকাইতে শুরু করলে গাছের গোড়ার কাছে তামাভিত্তিক ছত্রাকনাশক বা সিস্টেমিক ছত্রাকনাশক স্প্রে করা প্রয়োজন। সুস্থ ফসলের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে মৃত বা মারাত্মকভাবে পচিয়া যাওয়া চারা গাছ তুলিয়া অবিলম্বে উপড়াইয়া ফেলানি উচিত এবং সময়ে সময়ে জ্বালাই নিলে খুব ভালো। সবজির লতানো ডাল যাতে মাটিতে না আয়, মাটিতে যাতে না ফরে, এর লাগিয়া বাঁশের শক্ত খুঁটি বা মাচা দিয়া এগুলির উপযুক্ত অবলম্বনের ব্যবস্থা করতে হইব। বৃষ্টি না থামা পর্যন্ত সব ধরনের রাসায়নিক স্প্রে ও সার প্রয়োগ স্থগিত রাখা দরকার। আউশ ধান সংগ্রহের জন্য আবহাওয়া আগামী 2-3 দিন কোনো কোনো জায়গা প্রতিকূল থাকার সম্ভাবনা, তবে যেখানে সম্ভব ওই জায়গাত ধান খাটিয়া গুজামদাত করার আগে ভালোভাবে শুকাইয়া নিতে হইব। ধান কাটা শেষ হয়ে গেলে পরবর্তী ধান চাষের জন্য জমি তৈয়ারি করিয়া নিতে হইব। আপনারা অতদিনে করিলেই শুন, আমরা এই সমস্ত অঞ্চলে

কিন্তু ধান লাগানির কাজ প্রায় শেষ করিলেছেন। অহন আউশ ধান ফিরাইয়া রবি মরশুমের ফসল চাষের দিকে আপনারা মনোনিবেশ করছেন। শশা যারা চাষ কররা, শশার জমিতে মাছির আক্রমণের সম্ভাবনা আছে, জমি পরিষ্কার রাখতেইব। আক্রান্ত ফল মাটিতে পড়ার আগেই গাছ তাকিয়া সরাইয়া নিয়া নষ্ট করিয়া দিতেইব। মাছি ধরার লাগিয়া আপনারা কিন্তু ফেরোমেন ট্র্যাপ বা ফাঁদ ব্যবহার করতে পারেন, তবে ঘরে তৈরি বিষ্টোপ ফাঁদও এই কাজে ব্যবহার করা যাইতে পারে। কলা চাষ যারা কররা, কলার বাগান যারা আছে, ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগের সম্ভাবনা আছে। জমির যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখা, জল নিষ্কাশনের সুব্যবস্থা করা এবং আগাছা মুক্ত রাখা এই রোগ প্রতিরোধের সর্বোত্তম উপায়। আক্রান্ত গাছ নজরে আওয়া মাত্র তুলিয়া ফালাইয়া নষ্ট করিয়া দিবা। রোগ জীবাণু বহনকারী পোকামাকড় দমনের লাগিয়া শেষ উপায় হিসাবে কীটনাশক প্রয়োগ করা যাইতে পারে। অধিক আর্দ্রতা এবং তাপমাত্রা, বিশেষ করিয়া রাতের তাপমাত্রা কমে গেলে পরে এই রোগের প্রাদুর্ভাবের অনুকূল পরিস্থিতি সৃষ্টি হইব। ধীরে ধীরে এই রোগ কিন্তু কমে যাইব। আমরা যারা ছাগল পালন করি, এই সময় কিন্তু আমরা সতর্ক থাকতেইব। রোগের হাত থেকে রক্ষা করতে টিকাকরণের প্রয়োজন। এই সময় অপর্যাপ্ত পরিমাণে নতুন ঘাস দেওয়া যাইত না, নতুন ঘাস থাকিয়া গরু ছাগলের পেট ফাঁফা এবং পেট ফুলা রোগ হইতে পারে। ঘর পরিষ্কার রাখতেইব, প্রয়োজনে ঘরের চারিদিকে চুন ছিটিয়া দিতেইব এবং জীবাণুনাশক আপনারা সময়ে সময়ে স্প্রে করবেন। গবাদি পশু যারা বাড়িতে আছে, আপনারা সবাই সতর্কতার সঙ্গে কাজ করবা, কারণ অনেক সময় আমরা শুনি যে সাপের একটা প্রাদুর্ভাব দেখা যায় গরু বাছুরের গড়ের আশপাশে। সুতরাং আপনারা কিন্তু রাতের দিকে একটু সচেতন থাকবা এবং সাপ যাতে ঘরে না ঢুকে তার জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা দিয়ে আপনারা গ্রহণ করবেন। এই ব্যবস্থা দিয়ে আপনারা গ্রহণ করবা লগে গরু বাছুরে পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানীয় জল অবশ্যই খাওয়াইবা, সঙ্গে একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ আপনারা ছাড়ার দিকে অগ্রসর হইন, কারণ এই ব্যাগ আমরার বিভিন্নভাবে কিন্তু ক্ষতি সাধন করে। বাজারও যাইতে সময় অবশ্যই অবশ্যই করিয়া আপনারা একটা ব্যাগ মা মাসি দিদি বৌদিরা কইলেই তারা বানাইয়া দিবা বা বাজারেও পাওয়া যায়, আপনারা সেই ব্যাগ নিয়ে আইবা। পরবর্তী দিন যাইতে সময় সেই ব্যাগটা আবার বাজারে লইয়া যাইবা।

0: নমস্কার একদা শ্রোতা বন্ধুরা, আজ আসর শুরু করি। আর আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার একজ্ঞা দাদাবু, আপনার পরিচয় খান দিলাউকা।
1: আমি ডক্টর রতন দাস, সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হ্যাড ক্যাফে কে অনাকুটি।
0: আচ্ছা, আজ আসরে কিতা লইয়া আলোচনা করতা?
1: দেখুন, আমাদের যে কলা যখন আমরা প্রপাগেশনের দিকে চিন্তা করি বা কলা যখন আমার বংশবৃদ্ধির কথা চিন্তা করি, কলার চারার দিকে যখন আমরা ভাবি, তখন একটা চারার একটা ঘাটতি থাকে। সেই ঘাটতি মেটানোর জন্য দুটো আমাদের রাস্তা আছে। একটা হলো যে মাইক্রো প্রপাগেশন, যেটা আমরা টিস্যু কালচার বলি, আর একটা হলো ম্যাক্রো প্রপাগেশন। তো আজকে আমরা ম্যাক্রো প্রপাগেশন নিয়ে আলোচনা করব।
0: আচ্ছা, খুব সুন্দর আলোচনা। আমরা কৃষক ভাইরা তো কলা বাগান উগান কররা, বা করার হয়তো ইচ্ছা প্রকাশ কররা, তো ও আলোচনা শুনলে তারা উপকৃত হইবা। তো শুরু করুন।
1: দেখুন, আমাদের স্পেশালি ঊনকোটি ডিস্ট্রিক্টের যে সপরি কলা, সেটা কিন্তু খুব বিখ্যাত ত্রিপুরা রাজ্যে তথা আমাদের পার্শ্ববর্তী রাজ্যেও খুব একটা ভালো সুনাম আছে। কিন্তু যেটা প্র্যাকটিক্যালি লক্ষ্য করা গেছে, যে উপযুক্ত চারা বা সঠিক চারা গাছের একটা ঘাটতি রয়েছে ত্রিপুরা রাজ্যে। এর দুটো কারণ, একটা হলো যে আমাদের যে চারা দরকার, যে কোয়ালিটির চারা দরকার, সেই কোয়ালিটির চারা ওই পার্টিকুলার টাইমে, যেমন কি আপনার মোটা পাতা হতে হবে না, সরু পাতা হতে হবে, চারা গাছের ওজন ম্যাক্সিমাম 750 গ্রাম, তো ওই সব কোয়ালিটি আমরা মেনটেন করতে পারি না যখন আমরা চারা কিনতে চাই। দ্বিতীয়ত, আমাদের যে আপনারা যখন সপরিকলা বাজারে খাবেন, এর মধ্যে কিছু ভেরিয়েশন আছে দেখতে পাবেন। কোনোটা দেখবেন একটু আঠালো, কোনোটা বালি বালি, কোনোটা দেখবেন সাইজে মোটা, একটু দুপাশ থেকে একটু ব্লান্ট, মানে একটু চ্যাপটে, কিছু আছে
0: আবার গুটলি গুটলি এখান কলার
1: হ্যাঁ
0: মধ্যে থাকে।
1: সেটা আসছি। আর একটা দেখবেন যে কিছু লম্বাটো, দুটো পাশ একটু চুক, মানে চুক্কা টাইপের। কিন্তু সেই ক্ষেত্রে

যে আমরা যেটা নর্মালি প্রেফার করি সেটা হলো যে বালি বালি যেটা থাকে সেটাই আমরা সঠিক সপ্রিকলা বলে আমরা চিহ্নিত করেছি। তো সেটার মধ্যে যেটা আপনি বললেন যে লাম্প থাকে মাঝখানে অনেক শক্ত করে একটা বাদামি রঙের অনেক সময় হয়, সেটা অ্যাকচুয়ালি কিছুটা হয় নিউট্রিশনাল আর কিছুটা হরমোনাল, সেটা একটা সম্পূর্ণ আলাদা একটা টপিক। কিন্তু সেটাকে ম্যানেজ করা যায়, যে বেরিলিং অ্যাসিড আমরা দিতে পারি বা পটাশিয়াম আমরা দিতে পারি, সেটা দিয়ে ম্যানেজ করা যায়। কিন্তু আমাদের সপ্রিকলাতে সেটা একটা সমস্যা, সেটা একটা সমস্যা কিন্তু ম্যানেজেবল সমস্যা, সেটাকে ম্যানেজ করা যায় যদি কৃষক বন্ধুরা ডেডিকেশন নিয়ে মনে করুন যদি ওনারা চাষ করেন তাহলে সেই সমস্যা আসার কথা নয়, উপযুক্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি ওনারা চাষ করেন। তো আমরা যেটা বলছিলাম যে ম্যাক্রো প্রোপাগেশন আমরা কীভাবে করব স্পেশালি সপ্রিকলা, দেখুন সপ্রিকলার একটা সমস্যা আছে, সপ্রিকলা যখন আমরা টিস্যু কালচার টেকনিকের দিকে যাই, আপনার যদি G9 দেখেন বা চাপা কলার ক্ষেত্রেও বা গ্র্যান্ড নাইন ডিফারেন্ট ভ্যারাইটি আছে, তো নিয়ন্ত্রণের ক্ষেত্রেও টিস্যু কালচারটা খুব ইজিলি আসে। আমরা যখন ল্যাবের ভেতরে যখন আমরা চারা বানানো তৈরি করি, এক্সপ্লান থেকে যখন আমরা মাল্টিপ্লিকেশন করি, তো মাল্টিপ্লিকেশন রেটটাও ভালো, সাকসেস রেটও ভালো। আপনি 100টা চারা যদি তৈরি করেন যে সময়ে তৈরি করতে পারবেন, সপ্রিকলা কিন্তু সেটা হয় না, খুব ডিফিকাল্ট সেটাকে ল্যাবের ভেতরে প্রপাগেশন করা। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের আরেকটা টেকনোলজি আছে, সেটা হলো ম্যাক্রো প্রপাগেশন। আমরা সেই ক্ষেত্রে ওই পার্টিকুলার জাত আমরা সিলেকশন করব, জাতের মধ্যে যে জাতটা আমাদের জন্য সুইটেবল, মনে করুন আমাদের কাছে সপ্রিকলা আছে, সপ্রিকলার যে কলাটা গাছের মধ্যে বালি বালি রকমের যে আমাদের টেস্টটা পাবো সেই জাতটাকে, সেই গাছটাকে আমরা সিলেক্ট করবো।

0: প্রত্যেকটা সার্কেলে আপনাদের আরেকটা, যেরকম আদার মধ্যে দেখেন যে একটা অঙ্কুর আছে, সেই একইভাবে ওই কলার ক্ষেত্রে অঙ্কুর আছে। কিন্তু সমস্যা যেটা আসে, নর্মাল কন্ডিশনে সেই অঙ্কুরগুলো থেকে দেখবেন যে একটা সিজনে একটা বা বেশি হলে দুটো চারার তৈরি হয় একটা গাছের একটা কন্দ থেকে। একটা গাছের মধ্যে যদি মনে হয় চারটে কন্দ আছে, গাছটা একটু পুরানো, আমরা ঝাড় যেটা বলি, তখন দেখবেন যে চারটে পাঁচটা সাতটা চারা বেরিয়ে চলে এসছে, কিন্তু একটা কন্দ থেকে আমরা একটা বা দুটোর বেশি চারা আমরা পাই না। তো আমাদের ইন্টেনশন হলো যে একটা কন্দ থেকে আমরা কিভাবে কম করে 20-25টা চারা তৈরি করতে পারি। কিন্তু দেখা গেছে যদি যারা টেকনোলজিক্যালি সঠিকভাবে যদি কেউ সেটা চারা উৎপাদন করে, সেই ক্ষেত্রে আমরা 100-150 চারা একটা কন্দ থেকে তৈরি করতে পারি। এখন আরেকটা সমস্যা যেটা আপনাদের আমাদের চারা তৈরির ক্ষেত্রে বা চারা কেনার ক্ষেত্রে যেটা হয়, সেটা যে আমরা সঠিক চারা রোগ বা পোকা থেকে বিরত এমন চারা আমরা পাই না। যে চারাই আমরা কৃষকদের কাছ থেকে, কৃষক বন্ধুরা কেনেন বা কারোর বাড়ি থেকে নিয়ে চলে আসে, সেটার মধ্যে একটা প্রবলেম হলো নিমাটোড থাকে, একটা সমস্যা থাকে শিকড়ের মধ্যে। আর একটা হলো যে একটা রাইজোম বোরার বলে আছে, সেটারও একটা উপদ্রব আমাদের এখানেও দেখা যায়, সেটা আছেও রাইজোম বোরার, সিউরোস্ট্যাম বোরার, সেগুলোর একটা সমস্যা আছে। তৎসঙ্গে বিশেষ করে নিমাটোড একটা বিশাল বড় সমস্যা। তো আমরা যখন ইন্ডিভিজুয়ালি সেই কন্দকে আমরা সেই মাটি থেকে তুলে পুরো ওটাকে যেভাবে আমরা বেলমাথা করি, সেই একইভাবে আমরা যত শিকড় আছে শিকড়টাকে সরিয়ে নেব, উপরের অংশটা যতটুক সম্ভব ততটুক কন্দের সাথে মিলিয়ে আমরা কেটে নেব। তারপর
1: আমার তো মনে হইব মরি যাবে,
0: এক্স্যাক্টলি মনে হবে যে মরেই যাচ্ছে। তখন আমরা প্রত্যেকটা কন্দের থেকে আমরা যেরকম পেঁয়াজের খোসা সরাই, সেইভাবে আমরা উপরের অংশ থেকে পাতার যে ডাগুয়া আছে বা লেগে আছে সেগুলো একটা একটা একটা একটা করে আমরা সরিয়ে নেব। সরিয়ে একটা সময় আসবে যখন ওই ভূগোলটা যেখান থেকে বাড়ায় ওই রকম একটা জায়গা থাকবে যেখানে একটা মাত্র হয়তো ছোট্ট পাতা বা ওই রকম বের হচ্ছে আমরা দেখতে পাব। এই স্তরে আসবে তখনই আমরা শিকড় সরালাম। সরানোর পর আমরা কার্বোফিউরিনের একটা ট্রিটমেন্ট দিতে হবে যাতে নিমাটোডের সমস্যা না থাকে। দ্বিতীয়ত আমরা ফাঞ্জিসাইডের একটা ট্রিটমেন্ট দেবো, আধা ঘন্টা চুবিয়ে রাখবো একটা ফাঞ্জিসাইডে। তারপর শুকনো জায়গায় যেখানে রুদ্র ছাড়া সেই রাইজোমগুলোকে আমরা শুকাতে দেব। সেটা বুঝে হয়তো আমরা 2 ঘন্টা শুকাতে পারে, 2 দিনও শুকাতে পারে, কিন্তু আমাদের ইন্টেনশন তো বোধহয় শুকিয়ে যেতে যায় ছাওয়ার মধ্যে। আমরা তারপর একটা বীজতলা তৈরি করতে হবে। বীজতলা যখন তৈরি করব, এর মধ্যে কম করেও 4 ইঞ্চি যাতে বালি থাকে উপরের অংশটা, নিচে ভালো করে গোবর মাটি মিশিয়ে আমরা নিচের অংশটা তৈরি করব। করার পর উপরে বালি দেব। বালি দেওয়ার পর আমরা যে অংশটা, যে রাইজোমটা আমরা তুলেছি বা কন্দটা তুলেছি, কন্দের মাঝখানটা, মাঝখানের যে আমাদের যেখান থেকে মূলত এক নতুন পাতার গজায়, সেই অংশটা আমাদের নষ্ট করে দিতে হবে। চাকু ঢুকিয়ে বা দাঁড় ঢুকিয়ে ওই অংশটা কেটে কেটে নিতে হবে। যখন আমরা ওই অংশটা কেটে নেব, এখানে ছোটো একটা গর্তের মতো হবে, গর্তর মতো হবে। তারপর সেই যে কন্দ আছে, আমরা যেমন পেঁয়াজকে 4 ভাগ করি, সেটাকেও পুরোপুরি আমরা ভাগ করব না, কিন্তু মোটামুটি 1/3 অংশ, যদি মনে করুন 10 সেন্টিমিটারের একটা রাইজোম থাকে, ওর উচ্চতা 10 সেন্টিমিটার হয়, 3 থেকে 4 সেন্টিমিটার আমরা ওটাকে নিচের দিকে কেটে দেব। উপর থেকে দাঁটা লাগিয়ে চাপ দেব যাতে 4 সেন্টিমিটার নিচে যায়। তো আমরা সেটা একটা রাইজোমকে 6 ভাগে বিভক্ত করব, নর্মালি 6 ভাগে বিভক্ত করার পর কিন্তু নিচের অংশটা যাতে লেগে থাকে, ইনট্যাক্ট থাকে। তো সেইভাবে আমরা আমরা ওই যে বীজতলা তৈরি করেছি, বীজতলার মধ্যে একটা স্প্রে দিতে হবে যাতে ওই পোকার কোনো সমস্যা না হয় বা অন্যান্য পোকার আক্রমণ যাতে কম হয়, সেজন্য একটা কীটনাশক আমরা স্প্রে দিই। নর্মালি আমরা ক্লোরোফাইরিফস বলি, মাটিতে দেওয়ার জন্য 5 গ্রাম প্রতি লিটার একটা স্প্রে দেওয়ার জন্য দিয়ে তারপর আমরা মাটিতে সেটাকে বসিয়ে দেব। মাটিতে বলতে সেই বালির মধ্যে বসাবো। দেখবেন মোটামুটি 10 থেকে 12 দিনের অন্তরে এক একটা গাছ থেকে, এক একটা কন্দ থেকে চারা গজানো শুরু হবে। চারাগুলো খুবই

0: দুটো থাকবে প্রথমের দিকে, যেরকম আমরা দেখেন যে চারা গাছ, কলার চারা গাছ, এটা বড় চারা গাছের উৎপত্তি ওই রকম নয়, যেরকম আপনারা বলতেন আদা গাছ যেরকম বের হয় সেরকম একটা গাছ বের হবে। ডিপেন্ড করে যে আপনি কত ভালো করে করেছেন ওই, এটার মধ্যে কতগুলো চোখ আছে। প্রথম দিকে কম করেও 10 থেকে 12টা চারা এক একটা গাছ থেকে বের হয়, তার মধ্যেও আমরা কিছু চারাকে তখন ওই কন্দ থেকে কেটে আমরা সরিয়ে আলাদা করে লাগিয়ে দেব। আর এখান থেকে যখন এক দুটো চারা খানিকটা বড় হবে, 1-2 ফুটের মতো বড় হবে, আবার আমরা সেই প্রসিডিউর করব, কিন্তু কন্দ থেকে সরাবো না, ওটাকে গুঁড়ে থেকে কেটে উপরের অংশটাকে আবার আমরা গর্ত করে নষ্ট করে দেবো এপিকাল জায়গাটাকে। আবার দেখা যাবে সেখান থেকে আবার প্রচুর পরিমাণে চারার উৎপত্তি হচ্ছে। সেইভাবে আমরা যখন করতে থাকি তাহলে একটা কন্দ থেকে 150-200 পর্যন্ত চারা তৈরি করা যায়। সেই চারাগুলো কিন্তু রোগ মানে থেকে বিরত থাকে, নর্মালি সেটার মধ্যে কোনো রোগ থাকে না, কারণ ছোট্ট জায়গাতে আমরা হাজার হাজার চারা তৈরি করছি। দ্বিতীয়ত চারাগুলো ইউনিফর্ম থাকে, তৃতীয়ত পোকার উপদ্রব একেবারেই থাকে না, সুস্থ সবল চারা তৈরি হয়। আরেকটা জিনিস যেটা হয় যে চারাগুলোকে আমরা যখন অন্যত্র লাগাবো তখন একটু ঘন করে লাগাই, কারণ মার্কেট তো আর সারা বছর থাকে না, তো চেষ্টা থাকে যে প্রথম থেকে সেটাকে দমিয়ে রাখা, গ্রোথটাকে দমিয়ে রাখা। তো পাশে পাশে নর্মালি আমরা 10 সেন্টিমিটার দূরে দূরে আমরা বলি লাগাতে গাছগুলোকে বীজতলায়। তাহলে গাছগুলো একবার মনে করুন গাছগুলো 6 মাস পুরনো হয়ে গেল, তারপর কৃষকদের মাঠে যখন লাগাবে তখন দেখা গেছে 9 মাসের মধ্যেই আমরা 8 থেকে 9 মাসের মধ্যেই ফল চলে আসে, সেটাকে আমরা নর্মালি ম্যাক্রোপ্রোপাগেশন বলি। এখন যদি কোনো কৃষক বন্ধুরা নিজের চাক্ষুষ করতে চান তাহলে আমাদের ইনস্টিটিউটে আসতে পারেন, কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা সেম টেকনোলজি অ্যাডপ্ট করেছি, আমরা হাজার হাজার তারা চারা তৈরি করছি সেই একইভাবে, যাতে ভালো কোয়ালিটির চারা যাতে কৃষকদের হাতে তুলে দেওয়া যায়। তো সেইভাবে কৃষকরাও কিন্তু সেই টেকনোলজি অ্যাডপ্ট করে আমাদের চারা তৈরি করতে পারেন। গভর্নমেন্ট সেল আছে, ইভেন ভালো সপ্রিকলার চারা কিন্তু কৃষকদের মধ্যেও ডিমান্ড রয়েছে, নতুন যারা বাগান করছেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে অনেক সময় যে ভালো একদম সুস্থ সবল চারা পাওয়া একটা টাফ ব্যাপার হয়ে যায়। সেইভাবে দপ্তরের কাছে বা আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাছেও সুস্থ সবল ভালো চারা পাওয়া একটা টাফ ব্যাপার হয় যখন আমরা অন্য কৃষকদের কাছে বিতরণের দিকে যাই। সেই ক্ষেত্রে যে কৃষক বন্ধুরা এগিয়ে আসেন যে আমরাও ম্যাক্রোপ্রোপাগেশন করব, স্পেশালি সবরি কলার, হ্যাঁ আপনারা কয়েক হাজার চারা অব্দি মানে তৈরি করতে পারেন, ডিপার্টমেন্টকে যদি আপনারা ইনফর্ম করেন, ডিপার্টমেন্ট এইভাবে প্রসিডিউর করে হয়তো আপনাদের কাছ থেকে কিনে নেবে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট ছোট্ট জায়গা থেকে একটা আমদানি করার একটা ভালো সুযোগ রয়েছে সেই আমাদের সবরি কলার ম্যাক্রোপ্রোপাগেশন টেকনোলজি অ্যাডপ্ট।
1: আচ্ছা।

0: সুস্থ সবল ভালো চারা পাওয়া একটা টাফ ব্যাপার হয় যখন আমরা অন্য কৃষকদের কাছে বিতরণের দিকে যাই। সেই ক্ষেত্রে যে কৃষক বন্ধুরা এগিয়ে আসেন যে আমরাও ম্যাক্রো প্রপাগেশন করবো, স্পেশালি সবরি কলার, হ্যাঁ আপনারা কয়েক হাজার চারা যদি মানে তৈরি করতে পারেন, ডিপার্টমেন্টকে যদি আপনারা ইনফর্ম করেন, ডিপার্টমেন্ট এইভাবে প্রসিডিউর করে হয়তো আপনাদের কাছ থেকে কিনে নেবে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট ছোট্ট জায়গা থেকে একটা আমদানি করার একটা ভালো সুযোগ রয়েছে সেই আমাদের সবরি কলার ম্যাক্রো প্রপাগেশন টেকনোলজি অ্যাডপ্ট।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা শুনলাম। তো ও যে ভালো কলার পাওয়ার ক্ষেত্রে ভালো সেরার খুব দরকার। তো সব যখন কৃষক ভাইরা কোনো মানে বাগান করার করতে চাইবা, তখন কি তা আপনার লগে যোগাযোগ করলে তারা সারা মানে কিনতে পারবো?
0: একেবারেই আমাদের কাছে চারা এখন সুস্থ সবল ভালো চালা চারা স্পেশালি আমাদের কাছে এখন আছে আপনাদের সবরি কলা, তৎসঙ্গে র্যাড বানানা, যেটা আমাদের এখানে বাজারে সচরাচর আসে না, বানানা বড় সাইজের হয় সবরি কলার মতোই অনেকটা, কিন্তু একটা একটা র্যাড বানানা একটা সবরি কলার অন্তপক্ষে দুগুণ বড় বা দেড় গুণ বড় হয়,
1: আচ্ছা
0: আর সঙ্গে খোসাটা লাল রঙের থাকে, ও
1: আচ্ছা,
0: খুব সুস্বাদু। সেই চারার আমরা তৈরি করছি, সেই চারাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপাতত।
1: সারার কথা তো কইলা, তো একজন কৃষক ভাইয়ে যদি সে বাগান করতে চায়, তো সে কিভাবে কইরা মানে মাটিটারে তৈরি করব, বা কি কত দিনের চারা নিয়ে লাগাইবো, বা কিলা যত্ন যত্ন করবো, একটু সংক্ষেপে যদি হই।
0: দেখুন নর্মালি সবজি কলার ক্ষেত্রে কৃষক বন্ধুরা যেটা আমি দেখেছি যেটা মিস্টেক করেন, খুব ঘন লাগানোরা, ওরা মনে করেন যে খুব পাশাপাশি লাগালে খুব ভালো ফলন বা বেশি পরিমাণে ছড়ি পাওয়া যাবে, ওই সেরকম কিছু নয়। মিনিমাম 2.7 মিটার বাই 2.7 মিটার একটা লাইন থেকে দেড় মিটার আড়াই মিটার থেকে খানিকটা বেশি, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব আড়াই মিটার থেকে খানিকটা বেশি রাখতে হবে। তা যদি না হয়, একটা কারণ যে আমাদের বাজারে অনেক ভেরিয়েশন আছে আসে, কখনো দেখবেন যে ছোট বানানা বড় বানানা, এর একটা কারণ কিন্তু এই আমাদের স্পেসিংটা যে কত দূরত্বে আমরা দিয়েছি। তারপরেও বিভিন্ন অন্যান্য আনুষঙ্গিক কারণ আছে, যেমন জল একটা জিনিস, তারপর আপনার নিউট্রিশন। দেখুন অনেক কৃষক বন্ধুরা কি করেন, ফল আসার আগে প্রচুর পরিমাণে খাবার দেন, সেটা কিন্তু স্পেশালি আমাদের সবরি কলা বা কলা জাতের ক্ষেত্রেই সেটা কিন্তু খুব একটা উপযোগী নয়। খাবার আমাদের 9 মাসের মধ্যেই, যা রিকমেন্ডেড ডোজ আছে সেটা 9 মাসের মধ্যেই দিয়ে শেষ করতে হবে। তারপর যে আমাদের কাছে 4 মাস সময় থাকে, সেই সময়ে আমরা নর্মালি কোনো খাবার দিতে আমরা বলি না, হ্যাঁ সেই ক্ষেত্রে কিছু খাবার আমরা ব্যবহার করি, সেটা মাত্র ম্যাক্রোনিউট্রিয়েন্ট কাইন্ড অফ খাবার আমরা দিই, কিন্তু 9 মাসের মধ্যেই প্রাথমিক সব সার বা জৈব সার যা দেওয়া সেটাই দিয়ে দিতে হবে।
1: আচ্ছা, মানে আপনি কইরা অতিরিক্ত খাওন দেওয়ার কোনোই দরকার নাই। কৃষক ভাইরা মনে করুন কিতা, বেশি খাওন দিলে বড় বড় ফল আইব, বেশ বেশা ফসল পাইবা, আসলে এই কথাটা ভুল।
0: একেবারে একেবারে রিকমেন্ডেড ডোজ যেটা আছে সেটা যে সময় করার ক্ষেত্রে খুব ওয়েল মেনটেন আছে, যে সময় যেটা করার, মনে করুন আমরা 2 মাসে একটা, 2 মাসের অন্তর একটা ডোজ আছে, 3.5 মাসে একটা আছে, 5 মাসে আছে, 9 মাসে আছে, যদি এইগুলোই মেনটেন করা হয় তাহলে ভালো সাইজের কলা পাওয়া, ভালো সংখ্যায় কলা পাওয়া খুব একটা সমস্যার নয়।
1: আচ্ছা, ও ডোজ যে কইলা, এটা কিন্তু আপনার কাছ থেকে কিনিয়া নিয়ে দেওয়ান লাগবো নি না, কিন্তু তার কাছে আছে?
0: না না, সেগুলো মার্কেটেও পাওয়া যায়, যেমন দেখুন নর্মালি ইউরিয়া, এসএসপি, এমওপি, তারপর জৈব সার, তারপর কিছু পরিমাণে যেমন স্পেশাল মাইক্রোনিউট্রিয়েন্ট ফর্মুলেশন আসে, সেগুলো আমরা কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য দেই, কিছু হরমোনাল যেটা আপনি বলেছিলেন লাম্পি, সেটার ক্ষেত্রেও কিন্তু যদি আমরা নিউট্রিশন ঠিকমতো দিই, খাবার যদি ঠিকমতো দিই, তার সঙ্গে যদি আমরা জিবেরেলিনের একটা ডোজ আমরা ইম্পোজ করি, তাহলে লাম্পি হবে না। যদি লাম্পি একটা সমস্যা ওভারঅল, কিন্তু সেটা যদি আমরা সহসাই নিরসন করা যায় যদি এই রিকমেন্ডেড প্যাকেজিং প্র্যাকটিস আমরা মেনটেন করি। তারপর রোগ আর পোকার ক্ষেত্রে একটা সমস্যা দেখা গেছে আমাদের এখানেই চন্তল, তারপর বড়ইতলি, এইসব এরিয়াতে স্ট্যাম্বোরের একটা বিশাল সমস্যা। একজন কৃষকের খুব ভালো এখানে কলা বাগান আছে, কিন্তু স্ট্যাম্বোরের একটা সমস্যা, স্ট্যাম্বোরকে আমরা আগে থেকেই প্রতিরোধ করতে হবে। যখন

0: আসবে বাগানে, তখন কিন্তু ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। অনেক সময় দেখবেন যে গাছের মধ্যে জিড় থাকে, জিড় কেঁচুটা,
1: ওটা
0: কিন্তু
1: হইতামাসলাম।
0: কেঁচু কিন্তু নষ্ট করে না, কেঁচু থাকেই না মূলত। কেঁচু আসে যখন সেই পোকাটা আপনার গাছের ভেতর দিকে ছিদ্র করে দেখে, তখন আপনার পোকা আর সেই ছিদ্রের দিকে কেঁচু কেঁচু বেয়ে বেয়ে উপরে ওঠে খাবারের জন্য। আর সেটা কিন্তু মূলত কেঁচু কিছু করে না, যা করে সেই পোকাই করে। তো সেই দিকে আমাদের নজর রাখতে হবে। দেখুন, সাইন্টিফিক প্যাকেজ অফ প্র্যাকটিস যদি আমরা করি, তাহলে কোয়ালিটি, প্রোডাকশন এবং ওভারঅল ইনকাম যা কৃষকরা পাওয়ার সেটা কিন্তু পাবে।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা শুনলাম দাদাবাবু, আপনারে অনেক অনেক ধন্যবাদ। আর আজ আসরতনে উঠলাম গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষাণ মান ধন যোজনা, অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষাণ কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লগাতার প্রয়াসরত হে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দূরদর্শী নেতৃত্ব মে পিছলে 7 বর্ষো মে খেতি কো আধুনিক আর কিষাণো কো আত্মনির্ভর বনানে কে লিয়ে কই নির্ণয় লিয়ে গয়ে হ্যায়।
3: ছোটা কিষাণ বনে দেশ কি শান, ইয়ে হামারা সপনা হ্যায়। দেশ কে 80% সে জিয়াদা কিষাণ এসে হ্যায় জিনকে পাস 2 হেক্টর সে ভি কম জমিন হ্যায়। আব দেশ মে ইনি ছোটে কিষাণো কো ধ্যান মে রাখতে হুয়ে কৃষি সুধার কিয়ে যা রহে হ্যায়, নির্ণয় লিয়ে যা রহে হ্যায়।
2: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কি শুরুয়াত 24 ফরবরি 2019 কো মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দ্বারা কি গই থি। পিএম কিষাণ যোজনা কা পুরা খরচ ভারত সরকার বহন করতি হ্যায়। इसके तहत लाभार्थी किसानों को हर साल 6,000 रूपए की सम्मान राशि, 2,000 रूपए की 3 समान किस्तों में सीधे उनके बैंक खातों में हस्तांतरित की जाती है।

এতক্ষণ ঘর গৃহস্থের আসর শুনলেন আকাশবাণী কৈলা শহর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 6:58 হয়ে 34 সেকেন্ড। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণ পর ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

সঞ্জা কাহাম যতনন আকাশবাণী আগরতলা তাবো সঞ্জাগো তিনি সঞ্জা ধরনী ককবরক পান্ডা পান্ডা পৈলাওন খালায়ন আসু আসিনি খাতুমা পান্ডা ও তিলক তমানি কেরং কথমানি খাক নেইবে খাক

0: এ ভাই, পাপাই
1: বল।
0: খেয়ে নাম্প পরিবে খেয়ে
1: ও মানে পর আসে পাইছো একু বলে তা কি দেশ নিয়ে তং খ
0: নানা নর নেব সেকাঙ্গ সংখানাই হেমের কেন কথা মা আবু বক্স তং খু
1: ও কেন কথা মা দে তে লক তো মানে
0: আব খানাই লেন তে সে তিনি
1: দোয়া কন এং খানা বাপাই মা সি পাইছি নাই তা
0: পাই কত বনি পড়া
1: কিসা তং খুব নাই দোয়া কন সে কই থাঙ্গ না হিন্দি
0: আবু খানাই ফেই পনস
1: দ দ দোয়া কন গে ওলো সিজিন
0: ও নানা নানা
1: ও না
0: মা তাম দই আব ওই হিনে
2: আগে খাব নই দই খর ইয়াস জাগলে আতা ও দা সময় বাই মনে খুম দিয়া দা
0: এই সন্তাসা হাই ফাইপি উকা
2: ও ও সঙ্গ দিল তাম নে গারে কথা মা
0: এই পাছি খাব আব এবর সানা মুসম হাই তো খানা মুসম
2: আব আব
1: তো সোয়েন ব
2: সাসু গায় না আংফো আগে নানা সঙ্গ সালাঙ্গ কেরে কথা মা সাসু গায় একাই তোমা বংফো আবু বতমা বংখা আবু তোমা বন হিমা সাকাতা
0: কাসকিনি না কেরং কত মাসে পরতিতি ফান বকা খে খে বুন তো
2: উংখানা ই খানা নামু সুমা বৈসা নামু সুমা বাক্সা হমলে
0: নিনা দিন সামানি খানা সুপালিয়া সুমওয়াং হরং টকাং কই নগ থানানি আর রাংসে বুদুল কোলাই ফনি মুক্তই আবো সে
1: আবন্তা
0: খানা মু সময় খে খে তো ছিও
2: আসু জর না আং ছাই রহবলা না হান নং ন গাই তাবাং ছাবান দো খুমদিয়া মানে খুমদিয়া কো খানা দে দা সময় খাই হ্যাঁ বুমা ফাঁকা গা বুমা ফাইছি নি আ কাথরানী বিহিং নাংস বুদুল বুদুল হিরা বুড়ো বুড়ো খসবই খুদ্র গাইবং নাগে তো খুদ্র বলে সন্দ
0: করাই
2: রাংসাক বুদুল মুক্তি
1: ফাইয়া
2: সুদা রাংসাক
0: ভাই
2: তো খুদর দায়খাই আ বুমা কাদা কাপ সক মা কাবলিয়াবলা কাবলিয়াবলা কেন তো কাপ যাকছে কাবলিয়া বুমা বহতিকা হো কাবলিয়াব যাখা কাপ খাই বল আহাই হিনি কাবলিয়া না বলে মা কাবিয়া মা ইয় কাবিয়া কাবি কাবিয়া হ্যাঁ খা হামা পাখিয়া না সলা
0: সাইচংটা
2: সাইচংটা আলো কাই বসাই বল ফিলি ভাইয়া গতা ফিলি সাজা নাইবা ও বুড়া ও বুড়ো তামু সাবখানে বসিও নগত লেংমা বসিয়া কুকমা বসিয়া দুমা পাইসা সুগুরে ভাই দে আকৌ ওর ভাইয়া নো বুড়া এগো দুমা সুগুরে ভাইয়া নো অতিনি কং নো খনাক তামু হনো তামু ও বুড়ি মানে বসান আনা কালাং থাকা ও মা এগো কে নাইসক দিয়ে আং খিরিও তুই রক্ষক জায়গা রা না নে কামো নারা খাতা বাইয়ে খিলি তং বা কাম মানে ও মা ও মা ও মা তামু ভাগ্যাবো তামব ফাঁকা তামব তাকা বুদুল সাকা বুদুল বুদুল সাকা বুদুল ফাইমানি ও খুতর বিশে গাং দায় রেখা
0: অসরাই কামাসে আ বুদুল বুদুল নখর কাটা
2: বুদুল বুদুল নখর বউ রাংচা দিছিনি এটা
0: ও
2: এ তো মাপসে বুদুল বুদুল ফাইও হলাইও
1: বলে করি যা বলা
2: আ
1: ও না না আপর কত লক্ত মা করে দেগা না ও
0: আ কিছু মুই রক্ষণ না
2: কিছু মুর গাতে থাঙ্গ বুমার গান থাঙ্গ
1: এ তাবকসে তাব
2: বাবা কিয়া কত খাই সালাই কাটা তাই কি নি বা
0: সেরে সেরে
2: সালাই কাটা সেরে সেরে সালাই কাটা বসা যুক কই আবু ফাজাল তোর ঘাটা দে লক্ত মা খাই

0: কিছু কুমার তো সগৈয়া ক ইয়াং বুবা সেই সঙ্গে হাত আনি
1: কিছু কুমারকে কোন সাইজ মালিয়া না
0: মালিয়া বিহিক তো অঙ্গনি সাই মিয়া বিহিকাই আমাদের তো হইয়া
1: বগিস থাকা না
0: আর রাজু কুমার গাই থাকাই না ও হাই সেন কো সাথে এই পাকর তো হতা
2: তোমা তো রাই শিকলা চাসলা
0: কালি শিকলা বা তা ওনা তো সা আই বুমা খাই হাই
1: গা কাথুরি আর কতাম কই তখন আফরো
0: বন খাই তো তলাং তাম খাই তো বউ মার খান তাম বখাই ডালা পাকি বউ বউ কলা খাই দিব বউ মার খা গাই থানে এ বিনে আর নি গরং ন
2: সৈন্য রং ন
0: সৈন্য রং ন বিনে আর পিয়ং তিয়ং তং বলে থানে গুদে গরিয়া জাগা আর হালো না নি
2: চাকর রং
0: রাং রাঙ্কা থাচা হাকা থাচা
1: আছে না
0: এ খাম বুখা দম দম দম দম দম দম দম তাম তাম তাম আর বাজার ফানাই খামরে খাতা বাজার ফানাই খামগুরু খাতা তাম তাম তাম ও গড়িয়া হাতাই
2: হালো
0: হালো নানে রাং উড়াছা হা উড়াছা রাং কাঠাছা হা কাঠাছা সাবো থানানি বিপি খাই ফাই
1: সামনে বিপি হব
0: কিশোর কুমার খাই ফাইকা
1: ও কিশোর কুমার খাই ফাই
0: খাই ফাইকা
2: গরিবলে বক্ত গরিবলে খাই ফাইকা
0: বাজা থামা বক্ত খাই ফাইকা তা গাই সারি গাই ফাজা সালাই খেন নং লাইকা তা কি কি তালাং মা ফানো সংলাই তিখা দাদা কথা দাদি সিগন দার গোসো নরো কক্তাই সে খখনাকা গেতা ম ও গরিয়া হাতাইও গরিয়া জাগা হালো না প রাং ওরা সাহা ওরা সাপু সাকালাই খামরুই দ বাজার খামরু দা কত দা সিগন সাকা হি আদা সাদা সাইতাম কুবুন বকে খাই থাকবো কুবুন কুবুন দারা কুবুন আবু আং কবর দান বাই সানি বুবাসে অক আর ভাই দে বকু বরে টাকারি রক ফাঁতালাঙ্গা তা খুড়ি রক
2: ফাঁতালাঙ্গা
0: গাই আ উড়া শিখতে ফাঁতালাম বখ উড়া কত তৈত বড় তাকুকছিনে উড়া খুঁসিনে গাই সুখ দং গাই উড়া খুঁ দং গাই মামু আমলে যাবাই তিলক তামানে গা তিলক তামাখাই নাইখালাই দঙ্গ বুফুক ফাইলে কেতা
1: ও কিশোর কুমার সং ফাইবে কেতা
0: ফাইবে কেতা কিশোর কুমার
1: রাজ কুমার নি ছয় বুফা সং ফাইবে কেতা
0: ফাইবে কেতা গাই উ মর ফাকে ওয়া সরি দিদি
1: ও বর্ণন করে চিনি টাকা
0: এ গরিয়া জাঙ্গা হা গরিয়া জাঙ্গা হা হা মানা
2: দুঃখ রে মানি
1: বর্ণ তার দিদি হেনতা
0: তার দেই গাই উ উকল দং নাই তি ফাইবে
1: আব ক তিলক কুমার দা ছা
0: ই তিলক কুমার ছাতা বল হারি টকটা
1: ও
0: রাজকুমানী দাসি দাম সাকাতা ও বরং তো করে দে সাইবা তুই তো মথ নাই মথ হন সাপান তো নাই তো সাহা তো নাই তো হন আবার বসে জানে তো করে খা বসে জানে বসে খা তৈ টুং টুং লো খাই আ হুমানে আইবেন রাজা মজা রে তোর খাতা
1: আছি না
0: আ কিছু কুমার না
1: ওল খাই
0: গাই বিনি রে নিখি বের বাই যায়
2: চিত্রা
1: মা সলাই বাই
0: সিরি তো করু বাই হেবলে কাম তলে কাম তলে

আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিক্স নেতৃবৃন্দ উন্নয়ন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কল্যাণের চাবিকাঠি হিসেবে জ্বালানি নিরাপত্তার উপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স সম্মেলন সফল করার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্র

0: রাষ্ট্রগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। উত্তরাঞ্চলের সীমান্ত সংলগ্ন এলাকায় চীন তাদের বাহিনীর সংখ্যা কমিয়েছে বলেও এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি ভাষা দিবস উপলক্ষে ভাষণে বলেছেন, সমস্ত আঞ্চলিক ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখায় হিন্দি ভাষাকে সমন্বয়ী ভূমিকা পালন করতে হবে। দেশের পাইকারি মূল্যসূচক বা WPI ভিত্তিক মুদ্রাস্ফীতির হার অগস্ট মাসে সামান্য বেড়ে 9.92% হয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রক। দেশজুড়ে যথাযথ মর্যাদায় আজ গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। US ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাভেরেভ। আসছি বিস্তারিত খবরে। ব্রিক্স নেতৃবৃন্দ বলেছেন, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং সমস্ত দেশের কল্যাণের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হল জ্বালানি নিরাপত্তা। নতুন দিল্লিতে দুদিনের ব্রিক্স শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলি জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা, বিভিন্ন উৎস থেকে জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করা এবং পরিকাঠামো সুরক্ষার মধ্য দিয়ে জ্বালানি নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করেছে। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উন্নয়নের পথে বাধা হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন। উল্লেখ্য, সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ এর বার্তা সামনে রেখে ভারত এই শীর্ষ সম্মেলনের আয়োজন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলন সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমের এক ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেছেন। এই ভিডিওতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে মৈত্রীর সম্পর্ক, অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এবার এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান সহ মোট 11টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া 10টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে 15টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026-এর সফল সমাপ্তির জন্য সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বের কাছে ভারতের সালিশি করার সক্ষমতা বা কনভেনিং পাওয়ার ফুটে উঠেছে, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সশরীরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে ডক্টর জয়শঙ্কর বলেছেন, সম্মেলনে অংশগ্রহণকারী সব দেশ শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী বোঝাপড়া এবং বিশ্ব বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার অবাধ প্রবাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও বেসামরিক নাগরিক ও পরিকাঠামো সুরক্ষার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করতে সক্ষম হয়েছে।
1: That this BRICS summit was taking place in a very polarized world where there are two major conflicts, where there are big divides, where there are very strong opinions and interests. And what we did was, even in the midst of this polarization, we actually forged a consensus.
0: বিদেশমন্ত্রী উল্লেখ করেন, ব্রিক্স দেশগুলো সন্ত্রাসবাদ নিয়ে অবস্থান অত্যন্ত স্পষ্ট। তারা মনে করে যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড একটি অপরাধমূলক কাজ। পাশাপাশি তারা পাহেলগাম হামলার ঘটনাটিকেও স্পষ্টভাবে অগ্রহণযোগ্য বলে স্বীকার করে নিয়েছে। সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের ওপর জোর দিয়েছে এবং এর মোকাবিলায় দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড প্রত্যাখ্যান করেছে।
1: Definitely the toughest issue of the day, which was West Asia, Middle East conflict. We were able to get out a statement which everybody agreed, a statement urging peace, security, stability, long-term understanding, the smooth flow of global trade, of supply chains, of energy, and of the protection of civilians and civilian infrastructure.
0: সরকার জানিয়েছে, সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে, এই প্রচেষ্টার ফলে হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে, বিক্ষোভ হ্রাস পেয়েছে এবং পাথর ছোঁড়ার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী অপারেশন সিন্দুরের সময় জম্মু ও কাশ্মীর এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। প্রতিবেদনে চীনের সঙ্গে সামগ্রিক পরিস্থিতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। 2025 সালে ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্তের বিপরীতে চীনের পিপলস লিবারেশন আর্মির সেনা মোতায়েন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক পর্যায়ে ভারত ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনার ফলে উত্তরাঞ্চলীয় সীমান্তে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। প্রতিবেদনে চীনের সঙ্গে সামগ্রিক পরিস্থিতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। 2025 সালে ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্তের বিপরীতে চীনের পিপলস লিবারেশন আর্মির সেনা মোতায়েন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক পর্যায়ে ভারত ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনার ফলে উত্তরাঞ্চলীয় সীমান্তে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। হিন্দি দিবস 2026 উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নবী মুম্বাইতে দুদিনব্যাপী হিন্দি দিবস 2026 এবং ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধন করে বলেছেন, ভারতের সংস্কৃতি ও সাহিত্য হল একটি পদ্মফুলের মতো, প্রতিটি আঞ্চলিক ভাষা পদ্মফুলটির এক একটি পাপড়ির প্রতিনিধিত্ব করে। তিনি আরও বলেন, একটি পাপড়ি যদি হারিয়ে যায় তবে পুরো পদ্মফুলের সৌন্দর্যই ম্লান হয়ে পড়বে। তিনি জোর দিয়ে বলেন, সমস্ত আঞ্চলিক ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখেই হিন্দি ভাষাকে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে রাষ্ট্রীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদিক চিকিৎসক ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। দেশের পাইকারি মূল্যসূচক বা WPI ভিত্তিক মুদ্রাস্ফীতির হার অগস্ট মাসে সামান্য বেড়ে 9.92% হয়েছে। জুলাই মাসে এই হার ছিল 9.78%। বাণিজ্য শিল্প মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী খনিজ তেল, খাদ্যশস্য, অন্যান্য খাদ্য সামগ্রী, খাদ্যপণ্য, মৌলিক ধাতু এবং রাসায়নিক পণ্যের দাম বাড়ার ফলেই গত মাসে পাইকারি মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে পরপর চার মাস পাইকারি মুদ্রাস্ফীতির হার 9%-এর উপরে রইল। দেশজুড়ে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় গণেশ চতুর্থী উদযাপিত হচ্ছে। এই দিনটি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। ভগবান গণেশের জন্মতিথি হিসেবে পালিত হয়। এই দিন থেকে 10 দিনব্যাপী উৎসবের সূচনা হয়। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গেও চিরাচরিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। গণেশ পুজো উপলক্ষে মণ্ডপগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। ত্রিপুরাতে গণেশ চতুর্থী উপলক্ষে গতকাল সন্ধ্যায় আগরতলার উজ্জয়ন্ত মার্কেট সংলগ্ন জ্যাকসন গেট এলাকায় গণেশ পূজার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে হোয়াই ট্রুং এর সঙ্গে যৌথভাবে ভারত ভিয়েতনাম যৌথ কমিশনের 19তম বৈঠকে সভাপতিত্ব করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকে তারা ভারত ভিয়েতনামের রাজনৈতিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদার করা এবং ভারতে তৈরি প্রতিরক্ষা সামগ্রীর সরবরাহ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। ভারত এবং দক্ষিণ আমেরিকার অর্থনৈতিক ও রাজনৈতিক বাণিজ্য জোট সার্দার্ন কমন মার্কেট বা মার্কোসুর জোট ভারত মার্কোসুর অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির প্রথম অতিরিক্ত প্রোটোকল স্বাক্ষর করেছে। এর ফলে ভারত ও মার্কোসুরভুক্ত দেশগুলির মধ্যে কাগজবিহীন বাণিজ্য সহজতর করা এবং কাস্টমস বা শুল্ক সংক্রান্ত প্রক্রিয়া আধুনিকীকরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে। আগামী 28শে সেপ্টেম্বর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রস্তুতি জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে রাজ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মোট 74 কোম্পানি এসে পৌঁছেছে। দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায়ের মতো অনুকূল আবহাওয়া তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। প্রথমেই এ মাসের 19 তারিখের মধ্যে পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে। ইউএস ওপেন টেনিসের সিঙ্গলসের খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাফেরভ। নিউ ইয়র্কে গতরাতে আমেরিকার বেন সেল্টনকে 6-3, 7-6, 5-7, 6-2 সেটে হারিয়ে এই শিরোপা পেলেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ব্রিক্স নেতৃবৃন্দ উন্নয়ন, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কল্যাণের চাবিকাঠি হিসেবে জ্বালানি নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স সম্মেলন সফল করার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরে সংবাদ শুনুন 7টা বেজে 50 মিনিটে।

তিনি ককটমা বুবাগ রংখা দিল্লিও যোগালি যা কুসুক বেড়ে ব্রিক্স কুথম লাইম চা সামু বাই গদার যা হা কতরনি ব্যবাগ অজারগ্ন খা কাহাম ইয়াফারকা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদি এডিসি ভিলেজ কমিটি সংবাড়িও নাইমথাংনি বাকে সিনিসি বরে কোম্পানি কষা সেঙ্করা বদল হাস্তেও ফাইনা সেঙ্কা তিনি গণেশ চতুর্থী হা কতনি লগে হাস্তে অত্যাগ পালাই যাবি দঙ্গ সিনিয়র বুড়িরকনি ক্রিকেট থাংলাই মাও ফাইনালও কাসাকা বিশালগড় তৈ সদর দিল্লিও সংসারজা কুচুক বেড়ে ব্রিক্স কুথম লাইম চা সামু বাই গদালজাক হা কতনি ব্যবা অজারগ্ন খা কাহাম ইয়াফারকা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদি সালনি রমই সংসারজা অ কুথম লাইমনি নাঙ্কুকমা দিখরন খুরচাওই মন্ত্রী বক্রনি হদালামনি পেজ ভিডিও শেয়ার খাইজাকা মন্ত্রী বক্র আরও সাকা ব্রিক্সনি সেভ বাই ভারত বাই আবজারী মানজক মুংতাই চুবা মুন বুসকাঙ্গি তলাংখা ভারতনি পাইকারি মরকমারি এবা ডাব্লিউ পি আই বেড়েমনি রং বাওয়াই মারি মারি আগস্ট বাঙ্গি রাও চুকু পয়েন্ট চুকুনি এংখা জুলাই অবনি মারি তমনি রাও চুকু পয়েন্ট সিনিচার বানিয়াতে সিনামকর কক চংলাই নগ্নি কক থুমরুগী হা তলানি ঠক চামুনি মানি টামাতে কেমিক্যালও খুবই জুদা জুদা মানিনি মরকমারি বাংমা বাগে রং বাওয়াইমা বাংখা অব থাকিয়াওই তালব্রি রঙই রাও চুকুনি গবাঙ্গ তঙ্গু তিনি গণেশ চতুর্থী হা কতরবাই বাক্সা হাস্তেব অত্যান্ন পালাই যাগি দঙ্গ এল এম হামগ্রাইতে কাহামনি মারি হনই মতাই গণেশনি আচাইমা সাল পালাইজাগ বিনায়ক চতুর্থী মঙ্গুইব সিনেমু মানজাক অত্যার হা কতর গনাঙ্গি পালাইজাগ গণেশ চতুর্থী নগী হা কতর গনাঙ্গি লোকরং খা কাহাম ইয়াফারকা রাষ্ট্র বক্র দ্রৌপদী মুর্মু রাষ্ট্র বক্র ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রী বক্র নরেন্দ্র মোদি খা কাহাম ইয়াফারমাও রাষ্ট্র বক্র সাকা মতাই গণেশ ওংখা এল এম হামগ্রাইতে কথার চেয়ারমানি মারি তিনি হিন্দি সাল হা কতর গনাঙ্গি অ সাল পালাইজাগি দঙ্গ ১৯৪৯ বিসিনি অ সাল গণ পরিষদ দেবনাগরী আইখর বাই সৈজাক হিন্দি ন হা কতর নি হাপনি কক হনে গসিমু রমানি হিন্দি তাবুক হায়ুনি যত্তনি সাজা কোকনায় কক তাই খড়ক বাঁচিনি রেজাক লোকরগ্নি পুইলা কক লোকসভানি স্পিকার ওম বিরলা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং হিন্দি সালরগে হা কতনি লোকরণ খাকা হামিয়া ফারকা নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ হদানি হামক্রায় ছেলের যাবই সামুং তাঙ্গি তঙ্গ হনি সাকা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা বনমালী পৌর্ণি শ্রী শ্রী মহানাম নখলাও সংসারজাক থৈরমা শিবির মানজাগে ব কমন সাকা আরও মানজাকা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্ন দত্ত আকর্ষ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ু আকাশবাণী ককটমানি আপডেট মানার বাকে লগ ইন খাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ ফলো খাই দি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এয়ার নিউজ অ্যালার্টস হিন নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার আপনি কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রে ককটমা আপডেট মানাকে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গানো এডিসি ভিলেজ কমিটি সংবাড়িও নাইমথাংনি বাকে সিনিসি বুড়ি কোম্পানিনি কষা সেঙ্করা বদল হাস্তেও ফাইনা চেঙ্কা বরক পুলিশ তাই টিএসআর ন লগি দুই এডিসিনি জুদা জুদা নাংসুকমা আমচাইও মরেকমাও টঙ্গানো ইয়াঙ্গো হাস্তে সংবাড়ি কমিশনার ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী তিনি ভিডিও কনফারেন্স নি সেভ বাই ভিলেজ কমিটি সংবাড়ি নতুই হাস্তে পুলিশ নি দাগি ফাং অকরা কাইসার হাস্তে নি হাঙ্কর নাইকল ফাংতে পুলিশ সুপার রগ্ন বাই কগলাম সালাইকা কক সালাইমাও এডিসিনি জুদা জুদা আমচাইও কেরং নাইমথানি টং হালক নতুই শুক্রবী কগলাম খা হাস্তে হাপাং খক সা সাইবারা রাজাক রং সেবায়ী উদয়পূর্ণ স্যাটেলাইট আউলি সুনাম তিসানা চেতন নাহারকা হনে সাকা রংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি রাজশ্রী হল কুথম লাইমং পান্ডাও ও কগ্ন সাকা ব উদয়পূর্ণ ব্রহ্মাবাড়ি নিসিমি মাতাবাড়ি জরা আমচাইয় অ কটাল আউলি সুনাম তিসানা সামু চেংজাগানো পান্ডব মানজাকা গুমতি জেলা পরিষদনি কাসকু অকরা দেবল দেবরায় উদয়পুর পৌর পরিষদনি চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার আকর্ষ ত্রিপুরা গুমতি হাঙ্কনি তীর্থমুগ্নি দম্বর তুই থুনি তৈ হোক বার্তাই আ এরিমানি লগি আরও চিং ফেরাং আসারিমানি নাঙ্কুকমা থাইব তাবো আরও কাইথাম

0: ึงแผงอาศัยมาอยู่นี่มาทักจากต้องมาเนาะแจ้งนั่นนี่เจริญในมงนี่สามคลายจากอีตงกูขณะเดียวอัปนติกายชากอกทุ่ม
1: 1965 BC Jengzakmani Gumoti Chungpherang Tangutang Eba Hydroelectric Power Project Slama Shamung Bishikmani Yagulo 1970 BC Unit Kaithambai Jengzakmani Hastini Kaisha Shushuk Tui Chungpherang Tangutang Bebak Unit Ni Chungpherang Achairimani Phantongmani Ba Megawatt Fia Jorabai Baksha Tangutango Chungpherang Achairimani Phan Holiwo 2010 BC Muthakzak Thango Puila Unit 2021 BC Te Kaisha Unit Bo Muthakzak Gaitango আবনি ইয়াগুলো নই সাই নই চিব্রই বিশি কিরমা শিংসা তৈলম্মা পাটি মঙ্গ পাইথা ইউনিট বো মুঠাক জাগো তাবুক নিবিশিঙ্গ অ ইউনিট চং ফেরাং আচাইরিমানি ফান হলিউই অংখা থাম ইউনিট তাবুক তৈশা অ তংখর গদাল জাগ চং ফেরাং আচাইরিমানি তাং বতাং ন চেংনানি শাকথার মং নাহারকা ত্রিপুরা হাপাং তাই ত্রিপুরা পাওয়ার জেনারেশনস লিমিটেড এবা টিপিজিএল তাং বতাং নি তং হালক চেরি নাই জাকা রপনি শেববাই কেরলম নি মঠা আই রপনি আদং বরুণ এডিশনস আবনতি সাইখনারকা সামং পাইয়ে রিপোর্ট জমা রাজাক
2: Recently, we conducted inspection in Gumti HCB project as a requirement by the TPGL. During the inspection, we covered forebay gate area, inbay gate area, and captive gate area. In the inspection, we captured detailed videos of the these critical submerged structures using our ROVs. These data will definitely help them to understand the current conditions of the submerged structures. Our draft report has been already submitted and the final report preparations are in the final stage.
1: Report norgai tabuk nashinjak buskangni shalo jengjak firana teisha o tongkhor gdaljak tangbutang. Sumon Bhattacharjo ni report koktoma khotol nishimi ang bipurna Akashbani Agartala.
0: ছালচে ত্রিপুরা হাঙ্করে এডিসে ভিলেজ কমিটি নি চংবাড়ি ও তং কচাং তাই সরাই সরাইকে পাইরেনা বাকে হাঙ্কর নাইকল ফাংনি বেখাকতে লাইসেন্স গনাং পাইথানি সেলাই তংমান জমারেনা দাগিমুং সাকলাই জাকা দাগিমুং সাজাকা হাঙ্করনি বাইথানি লাইসেন্স গনাং সেলাই তংমা রকন খনানি বিশিং বাইথানি থানানি গানাও জমারেনা সাজাকা ফিয়া ও দাগিমুং নাইমথাংনি বারজাও তংনাই পুলিশ সেবু টিএসআর সিআরপিএফ বলং মরুক নাইতে ব্যাংক সিস ক্যাশ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড তাই IOCL নে নাই মথাংনি সামগ ফনাংজাক সিলাই পাথামনি শাখা অ দাগিমু ফিনজাগলাক সিনিয়র বুড়িরকনে ক্রিকেট থাংলাই মাও ফাইনাল কাশাকা বিশালগড় তাই সদর তিনি বাইকুড়া রং নখলাব সংসাজাক সেমি ফাইনাল সদর চুকু উইকেট বাই উদয়পূর্ণ মেচেনখা বিলুনিয়া বিদ্যাপীঠ থং খলাব সংসাজাক তাই কাইসা সেমি ফাইনাল বিশালগড় রান থামচি বুড়ি বাই টেলিয়া মুরানো মেচেনখা অ তালনি চিদক সালমারি ফাইনাল ম্যাচ অঙ্গানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজা অরণিপুলা ডিভিশন চন্দ্রমুকুমল লীগ ফুটবল তিনি থংলাইমা দ্রংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক থংলাইমা ও লাল বাহাদুর ব্যায়ামাগার থাম থাম গোলনি ফেয়ার বাই ব্লাড মাউথ ক্লাব বাই থংলাইমা দ্রংখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজক জে সি মুকুমল লীগ ক্রিকেট থংলাইমানি উনি রাউন্ডনি সাল থামনি থংলাইমাও জয়নগর ক্রিকেট ক্লাব সাল নুইনি সালও পুইলা ইনিংস রান নৈরা চুকুচি থাম খলাইকা ফিরগৈ স্পলিং ক্লাব ইনিংস সালনি পাইথক উইকেট কাইদ কমাও রান সারা দকচি থাম তিসাও ইয়াঙ্গ সংহতি ক্লাবাই ব্লাড মাউথ ক্লাবনি বিশিং থংলাইমাও সংহতি পুইলা ইনিংস রান থামরা সা খলাইও ফিরগৈ ব্লাড মাউথ সালনি পাইথক উইকেট কাইদ কমাও রান নৈরা চাচিসিনি খলাইকা বুসকাং দামনু জিবুরিও হাস্তিনি ব্যবহার হাঙ্কর ফেরাং কগৈ গবাং ওয়াতি বাই মানু হনে হজা খালাই রেখা নবতিবার নাইকুং খনা টুংমারি টঙ্গানো সাকাও থামচি বা ডিগ্রি তাই খামাও নিচিসিনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি টুংমারি টংমানি সাকাও থামচি বা পয়েন্ট সাত ডিগ্রি তাই খামাও নিচিদক পয়েন্ট নৈ ডিগ্রি সেলসিয়াস ককটুমা পায়না সিগাং ককটুমা ববাগ্র তাই ওইসা দিল্লিও যোগালিজা কুসুক বেরেমনি ব্রিক্স প্রথম লাইমং চা সামুং বাই গদাল জাক হাকতনি বিভাগ অজারক খাকাহাম ইয়াফলকা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদি এডিসি ভিলেজ কমিটি সোমবারও নাইমাথাংনি বাকে সিনিসি বুড়ে কোম্পানি পশা সেঙ্করা বদল হাস্তে ফাইনা চেঙ্কা তিনি গণেশ চতুর্থী হাকতনি লগে হাস্তে অতের পালাই যাবি তম্বু সিনিয়র বুড়িরংনি ক্রিকেট থাংলাই মাও ফাইনাল কাশাকা বিশাল গড়তাই সদর কক্তমা তিনি বাকে অরণ্য পাখিয়া উল্নি কক্তমা আওয়াইঙ্গানা খনা ফুং দামসিনী সতী বুড়ি জীব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে রাজ্যে আসতে শুরু করেছে আধাসামরিক বাহিনী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যে সেবা সংকল্প অভিযান কর্মসূচি ঘোষণা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হিন্দি ভাষা জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ মাধ্যম। ভারতে হোলসেল প্রাইস ইন্ডেক্স আগস্টে বেড়ে হয়েছে 9.92%। সিনিয়র মহিলা ক্রিকেটে ফাইনাল খেলবে বিশালগড় এবং সদর। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে নিরাপত্তা দিতে 74 কোম্পানি আধাসামরিক বাহিনী রাজ্যে আসতে শুরু করেছে। তারা পুলিশ ও টিএসআর এর সঙ্গে নিয়ে এডিসির বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহল দেবে। এদিকে রাজ্য নির্বাচন কমিশনার ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক আর জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এডিসির বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ে আলোচনা হয়। উত্তর ত্রিপুরা জেলায় এডিসির ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যক্তিগত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, জেলার সমস্ত ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের আগামীকালের মধ্যে নিজ নিজ নিকটবর্তী থানায় তাদের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমা দিতে হবে। তবে এই আদেশটি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশকর্মী, টিএসআর, সিআরপিএফ, সশস্ত্র বনরক্ষী এবং ব্যাংক সিস ক্যাশ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ও আইওসিএলের নিরাপত্তার কাজে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সারা দেশে আজ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে গণেশ চতুর্থী উৎসব পালিত হচ্ছে। এই দিনটি ভগবান গণেশের জন্মতিথি হিসেবে চিহ্নিত, যিনি জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গণেশ চতুর্থী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি মুর্মু প্রার্থনা করেন, ভগবান গণেশের কৃপায় যেন সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বজায় থাকে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গণেশ চতুর্থী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে এই পবিত্র উৎসব সকলের জীবনে নতুন শক্তি এবং নব উদ্দীপনা সঞ্চার করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে রাজ্য সরকার। 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু হবে এই কর্মসূচি। তারপর 21 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর পর্যন্ত চলবে এটি। সচিবালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানান, এবারে কর্মসূচির মূল ভাবনা সেবা সংকল্প অভিযান, জনসেবা হি প্রভু সেবা। প্রধানমন্ত্রীর 25 বছরের নিরবচ্ছিন্ন জনসেবা স্মরণে করা হবে এই আয়োজনে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেশের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে জনধন যোজনা, পিএম গতিশক্তি, উজ্জ্বলা যোজনা, অপারেশন সিঁদুর এবং 370 ধারা বিলোপের মতো উদ্যোগের কথা তুলে ধরেন। রাজ্য জুড়ে আঙ্গন মিলন ও সেবা, সেবা কি কাহানি, কলেজ যাত্রা, সার্ভিস মাই কন্ট্রিবিউশন, সেবা কে রং রাষ্ট্রকে সঙ্গ, সুশাসন সংবাদ এবং নমো সেবা ইত্যাদি কর্মসূচি অনুষ্ঠিত হবে। রাজ্য সরকার 1,500 কোটি টাকা ব্যয়ে উদয়পুরকে স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আজ রাজস্বী হলে এক নাগরিক সভায় তিনি একথা বলেন। উদয়পুরের ব্রহ্মাবাড়ি থেকে মাতাবাড়ি পর্যন্ত এলাকায় এই আধুনিক শহর গড়ে তোলা হবে। সভায় উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ আগরতলার বনমালী পুস্থিত শ্রী শ্রী মহানাম অঙ্গনে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে তিনি কথা বলেন। তিনি বলেন, যুব প্রজন্মকে মানবিক মূল্যবোধ ও নৈতিকতার পাঠ দিতে আরও সামনের সারিতে এগিয়ে নিয়ে আসতে হবে মহানাম সেবক সংঘকে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত। টিএসআর নবম বাহিনীর উদ্যোগে আজ দক্ষিণ জেলার মুহুরীপুর স্কুলে বন্যা মোকাবিলা বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় টিএসআর নবম বাহিনীর কমান্ডেন্ট মানবেন্দ্র চৌধুরী বন্যার সময় জলবন্দী মানুষকে কীভাবে উদ্ধার করতে হবে এ বিষয়ে ছাত্রছাত্রীদের অবহিত করেন। পরে মুহুরীপুরে জগন্নাথ মন্দিরের পুকুরে ছাত্রছাত্রীদের নিয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়। রাজ্যে জাতীয় লোক আদালতে 18,933 মামলা নিষ্পত্তি হয়েছে। গত শনিবার ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেব বর্মা আজ এ খবর জানিয়েছেন। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট।

0: এতে দেখুন এক্সান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হিন্দি ভাষা জাতীয় ঐক্যের এক গুরুত্বপূর্ণ সংযোগকারী মাধ্যম। আজ হিন্দি দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তায় তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দি সহ অন্যান্য সমস্ত ভাষার প্রযুক্তিগত উন্নয়নের স্বর্ণযুগ চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দি ভাষা দিবস উপলক্ষে আজ নবী মুম্বাইয়ে আয়োজিত ষষ্ঠ নিখিল ভারত রাজভাষা সম্মেলনে 2025-26 সালের রাজভাষা গৌরব এবং রাজভাষা কীর্তি পুরস্কার প্রদান করেন। ত্রিপুরার গোমতি জেলার তীর্থমুখে অবস্থিত ডম্বুর জলাধার, পানীয় জল সরবরাহ, কৃষিকাজ এবং মৎস্য চাষের পাশাপাশি এই জলাধার রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। বর্তমানে এর তিনটি ইউনিট বন্ধ থাকায় পুনরুজ্জীবিত করার ব্যাপারে চলছে সমীক্ষার কাজ। এ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন।
1: 1965 সালে গোমতী জলবিদ্যুৎ প্রকল্প বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের নির্মাণ কাজ শুরু হয়। 5 বছর পর 1970 সালে তিনটি ইউনিট নিয়ে সেই সময় পথ চলা শুরু করে রাজ্যের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্পটি। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ছিল 5 মেগাওয়াট, কিন্তু সময়ের সঙ্গে প্রকল্পের কর্মক্ষমতায় ভাটা পড়ে। 2010 সালে বন্ধ হয়ে যায় প্রথম ইউনিট, 2021 সালে থেমে যায় দ্বিতীয় ইউনিটও। এরপর 2024 সালে ভয়াবহ বন্যায় শেষ ইউনিটটিও বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে যার উৎপাদন ক্ষমতা কমে দাঁড়িয়েছিল মাত্র 3 মেগাওয়াটে, এবার সেই পুরনো পরিবেশ বান্ধব বিদ্যুৎ প্রকল্পকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার ও ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেড বা TPGL। প্রকল্পের ভেতরের অবস্থা, বাঁধের গেট এবং সম্ভাব্য লিকেজ বা জল বেরিয়ে আসার ছিদ্র আছে কিনা তা খতিয়ে দেখতে সম্প্রতি জলের তলায় নামানো হয় দূর নিয়ন্ত্রিত জলযান রব। কেরলমের সংস্থা আই রবের প্রতিনিধি বরুণ এডিসন এই বিষয়ে জানালেন কাজ শেষ করে জমা পড়েছে রিপোর্ট।
2: Recently, we conducted inspection in Gumti HGV project as a requirement by the TPGL. During the inspection, we covered orbit gate area, inlay gate area and captive gate area. In the inspection, we captured detailed videos of these critical submerged structures using our ROVs. These data will definitely help them to understand the current conditions of the submerged structures. Our draft report has been already submitted and the final report preparations are in the final stage.
1: রিপোর্টের ভিত্তিতে এখন অপেক্ষা পরবর্তী পদক্ষেপের, যাতে পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারে পরিবেশ বান্ধব এই প্রকল্প। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: ভারতে পার্কিয়ারি মূল্যসূচক বা WPI ভিত্তিক মুদ্রাস্ফীতি হার আগস্টে বেড়ে 9.92% হয়েছে। জুলাইয়ে এই হার ছিল 9.78%। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তথ্য অনুযায়ী খনিজ তেল, খাদ্যপণ্য, ধাতু ও রাসায়নিক সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং টানা চতুর্থ মাসে তা 9% উপরে রয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে মুদ্রাস্ফীতি জুলাইয়ের 20% থেকে বেড়ে আগস্টে 22.9% হয়েছে। উৎপাদিত পণ্যে তা সামান্য বেড়ে 8.4% পৌঁছেছে। অন্যদিকে প্রাথমিক পণ্যে মুদ্রাস্ফীতি 8.5% থেকে কমে 7.8% হয়েছে। খাদ্যসূচক ভিত্তিক মুদ্রাস্ফীতিও জুলাইয়ের 6.65% থেকে বেড়ে আগস্টে 7.05% হয়েছে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায় নির্মীয়মান মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। মৎস্যমন্ত্রী জানান, এটি নির্মিত হলে মৎস্য চাষীদের দক্ষতা ও আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের সুযোগ বাড়বে। খেলার খবর। সিনিয়র মহিলা ক্রিকেট ফাইনালে উঠল বিশালগড় এবং সদর। আজ বাইখোরা স্কুল মাঠে আয়োজিত সেমিফাইনালে সদর 9 উইকেটে উদয়পুরকে পরাজিত করেছে। বিলোনিয়ার বিদ্যাপীঠ মাঠে আয়োজিত অপর সেমিফাইনালে বিশালগড় 34 রানে তেলিয়ামুড়াকে হারিয়ে দিয়েছে। আগামী 16 সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রশ্রুতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবলের আজকের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় লাল বাহাদুর ব্যায়ামাগার 3-3 গোলে ব্লাডমাউথ ক্লাবের সাথে ড্র করে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত জেসি স্মৃতি লিগ ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের 3 দিনের খেলার জয়নগর ক্রিকেট ক্লাব দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে 293 রান করে। জবাবে স্ফুলিঙ্গ ক্লাব প্রথম ইনিংসে দিনের শেষে 6 উইকেট হারিয়ে 163 রান করে। এদিকে অপর খেলা সংহতি ক্লাব বনাম ব্লাডমাউথ ম্যাচে সংহতি প্রথম ইনিংসে 301 রান করে। জবাবে ব্লাডমাউথ দ্বিতীয় দিনের শেষে 6 উইকেটে 287 রান করতে সক্ষম হয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে রাজ্যে আসতে শুরু করেছে আধাসামরিক বাহিনী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যে সেবা সংকল্প অভিযান কর্মসূচি ঘোষণা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, হিন্দি ভাষা জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ মাধ্যম। ভারতের হোলসেল প্রাইস ইন্ডেক্স আগস্ট

বেড়ে হয়েছে 9.92%। সিনিয়র মহিলা ক্রিকেটে ফাইনাল খেলবে বিশালগড় এবং সদর। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল 7:35।

এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর।

0: আকাশবাণী কৈলাস শহর, শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
1: নমস্কার, শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কৈলাসহরের ভদ্রপল্লী দ্বাদশ্রেণী বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষিকা শ্রীমতী অদিতি দত্ত। উনি আজ পড়াবেন নবম শ্রেণীর জীববিদ্যা।
2: প্রিয় ছাত্রবন্ধুরা, আমরা গতদিন নবম শ্রেণীর জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ, অর্থাৎ জীবনের মৌলিক একক চ্যাপ্টারটি আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছিলাম কোষ কে আবিষ্কার করেন, কোষের গঠনগত দিকগুলো, এবং কোষ কি, কোষ হচ্ছে জীবজগতের গঠনগত ও কার্যগত একক, কোষ কতগুলো কোষীয় অঙ্গাণু নিয়ে তৈরি, সেই অঙ্গাণুগুলোর মধ্যে কোষ পর্দা, কোষপ্রাচীর, নিউক্লিয়াস, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজ আমরা শুরু করব কোষীয় অঙ্গাণু গোলগি বস্তু বা গোলগি অ্যাপারেটাস থেকে আলোচনা। গোলগি অ্যাপারেটাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণুটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ক্যামিলো গোলগি, এবং উনি বর্ণনা করেছিলেন যে গোলগি বস্তু কতকগুলো পর্দাবৃত চ্যাপ্টা থলি দ্বারা গঠিত একটি বিশেষ তন্ত্র, যেখানে থলিগুলো প্রায় পরস্পরের সমান্তরাল থেকে তাকের ন্যায় সজ্জিত থাকে। এই তাকের ন্যায় সজ্জিত যে সমান্তরাল প্লেটগুলো, সেগুলোকে বলা হয় সিস্টার্নি। এই আবরণী পর্দাগুলো প্রায়ই এন্ডোপ্লাজমীয় জালকের আবরণীর সাথে যুক্ত থাকার ফলে জটিল কোষীয় পদার্থতন্ত্রের অপর একটি অংশ গঠিত হয়। এন্ডোপ্লাজমীয় জালক সংলগ্ন অংশে সংশ্লেষিত বস্তুসমূহ গোলগি বস্তুতে প্যাকেটজাত হয় এবং গোলগি বস্তুর মাধ্যমে কোষের বাইরে এবং ভেতরের বিভিন্ন লক্ষ্যস্থলে সরবরাহ হয়। অর্থাৎ গোলগি বস্তুর প্রধান কাজগুলোই হচ্ছে খাদ্যবস্তু সঞ্চয় করা, সংশ্লেষিত করা, বস্তুর পরিমার্জন করা এবং তাকে প্যাকেটজাত করা, প্যাকেটজাতকরণ অর্থাৎ থলির মধ্যে আবদ্ধ করা। কিছু কিছু ক্ষেত্রে গোলগি বস্তুতে সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি হতে পারে। গোলগি বস্তু লাইসোজোম সংশ্লেষে অংশগ্রহণ করে। এই লাইসোজোম

হচ্ছে অপর একটি কোষীয় অঙ্গাণু। গঠনগতভাবে লাইসোজোম হলো পাচক উৎসেচক দ্বারা পরিপূর্ণ পর্দাবৃত থলির মতো কোষীয় অঙ্গাণু। এই উৎসেচকগুলো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক দ্বারা সংশ্লেষিত হয়। লাইসোজোম শক্তিশালী পাচক উৎসেচক থাকায় এবং এই উৎসেচকগুলো সব জৈব বস্তুকে ভাঙতে সমর্থ হয়, এই অঙ্গাণুটি এরূপ কাজ করতে পারে। কোষীয় বিপাকক্রিয়া চলাকালীন সময়ে কোনো সমস্যা সৃষ্টি হলে, যেমন কোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলে লাইসোজোম ফেটে যায় এবং লাইসোজোমের মধ্যস্থ উৎসেচকগুলো তাদের নিজ কোষ্ঠীকেই পাচিত করে ফেলে, তাই লাইসোজোমকে আত্মঘেতী থলি বলে। অর্থাৎ সে কোষকে সুরক্ষা দিতে গিয়ে নিজেই নিচেকে নষ্ট করে ফেলে, যাতে কোষটি সুরক্ষিত থাকে। পরবর্তী যে কোষীয় অঙ্গাণুটি আলোচনা করছি সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর। তোমরা সবাই জানো মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কেন বলা হয়? মাইটোকন্ড্রিয়া হচ্ছে এমন একটি অঙ্গাণু যেটি দ্বিপর্দাবৃত এবং এটি শক্তির সংশ্লেষ এবং উৎপাদনের সঙ্গে জড়িত। এই মাইটোকন্ড্রিয়ায় যে শক্তি তৈরি হচ্ছে সেটি এটিপি হিসেবে মাইটোকন্ড্রিয়ায় জমা থাকে। এটিপি অণু, অর্থাৎ এটিপিকে আমরা কোষের এনার্জি কারেন্সিও বলি। এটিপির পুরো নাম হচ্ছে এডিনোসাইন ট্রাইফসফেট। এই এটিপি অণুগুলো অত্যন্ত শক্তিশালী একটি অণু যা জীবদেহের রাসায়নিক যৌগ সংশ্লেষণের জন্য এবং যান্ত্রিক কাজের জন্য ব্যবহার হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া হলো অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু, কারণ তার নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। একমাত্র এই মাইটোকন্ড্রিয়া এবং অপর একটি কোষীয় অঙ্গাণু যার নাম হচ্ছে প্লাস্টিড, এই দুটোর মধ্যে নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়া তাদের নিজস্ব কিছু প্রোটিন সংশ্লেষ করতে পারে একমাত্র এই কারণে। তাই আগামী পরীক্ষার জন্য একটি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর কেন বলা হয়। অর্থাৎ যেহেতু মাইটোকন্ড্রিয়া হচ্ছে এমন একটি কোষীয় অঙ্গাণু যে শক্তি উৎপাদন শক্তির সম্ভার হিসেবে পরিচিত এবং তার মধ্যেই এটিপিগুলো জমা থাকে, এজন্যই মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় বা পাওয়ার হাউস অফ সেল। এবারে আসছে প্লাস্টিড। প্লাস্টিড কেবলমাত্র উদ্ভিদ কোষে উপস্থিত থাকে। এই প্লাস্টিড এবং কোষ প্রাচীর, এই দুটো কোষীয় অঙ্গাণুর উপস্থিতি কোনো কোষকে বুঝিয়ে দেয় যে এটি একটি উদ্ভিদ কোষ। প্লাস্টিড দু ধরনের হয়, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্রোমো শব্দের অর্থ হচ্ছে কালার, অর্থাৎ রং, অর্থাৎ রং পাতা বা উদ্ভিদের যে রঙিন অংশগুলো সেখানেই আমরা ক্রোমোপ্লাস্টের উপস্থিতি দেখতে পাই। এবং লিউকোপ্লাস্ট, লিউকো শব্দের অর্থ হচ্ছে সাদা বা বর্ণহীন। আমরা কিছু কিছু ডেকোরেটিভ প্ল্যান্টে দেখতে পাই যে মাঝ বরাবর সাদা রং এবং সাইডে সাইডে গ্রিন কালার থাকে বা সবুজ, বা অনেক সময় ভেতরটা সবুজ সাইডে হোয়াইট কালার থাকে, তো সেই হোয়াইট অংশটাই হচ্ছে লিউকোপ্লাস্টের। অর্থাৎ কালার্ড হলেই ক্রোমোপ্লাস্ট এবং কালারলেস বা সাদা হলেই লিউকোপ্লাস্ট। এবং এই ক্রোমোপ্লাস্টের মধ্যে যেসব প্লাস্টিডে ক্লোরোফিল অর্থাৎ পত্রহরিত বা সবুজ রঞ্জক উপস্থিত থাকে সেই প্লাস্টিডদের বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ ক্রোমোপ্লাস্টের মধ্যে গ্রিন কালার থাকলেই সে হয়ে যাচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে

ক্লোরোফিল ছাড়াও বিভিন্ন হলুদ ও কমলা রঞ্জক থাকে। লিউকোপ্লাস্ট হলো সেই সকল প্রাথমিক কোষীয় অঙ্গাণু যাতে স্টার্চ বা শ্বেতসার, ফ্যাট বা স্নেহ পদার্থ এবং প্রোটিন দানা সঞ্চিত থাকে। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ সংগঠন ম্যাট্রিক্স বা ধাত্রে নিহিত অসংখ্য আবরণী স্তর দ্বারা গঠিত। এগুলোর বাহ্যিক গঠন মাইটোকন্ড্রিয়ার মতো হয়। মাইটোকন্ড্রিয়ায় মতো প্লাস্টিডেরও নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে। এটা আগেই বলেছি, এই প্লাস্টিড উদ্ভিদ কোষের এবং মাইটোকন্ড্রিয়া প্রাণী কোষের এমন একটি অদ্ভুত কোষীয় অঙ্গাণু যারা ডিএনএ এবং রাইবোজোম উপস্থিত। এবারে আসছি কোষগহ্বর। কোষগহ্বর বা ভেকুল হলো কঠিন বা তরল বস্তু সঞ্চয়কারী থলি। প্রাণী কোষে ভেকুলগুলো আকারে ছোট হয়, অপরদিকে উদ্ভিদ কোষে বড় আকারের ভেকুল বা কোষগহ্বর থাকে। কিছু কিছু উদ্ভিদ কোষের কেন্দ্রীয় ভেকুলটি কোষের আয়তনের 50-90% স্থান দখল করে থাকতে পারে। উদ্ভিদ কোষের ভেকুলগুলো কোষরস দ্বারা পরিপূর্ণ থাকে এবং কোষকে রসস্ফীত করে ও দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদ কোষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এমন অসংখ্য বস্তু ভেকুয়েলে সঞ্চিত থাকে। এগুলোর মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, শর্করা, বিভিন্ন জৈব অম্ল এবং কিছু প্রোটিন। অ্যামিবার মতো এককোষী জীবে গৃহীত খাদ্য তাদের কোষগহ্বরে থাকে এবং এখানে এগুলো পাচিত হয়। এবারে আমরা আরেকটা কোষীয় অঙ্গাণুর বিষয়ে জানব, যেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কী? সাইটোপ্লাজম হচ্ছে সেই অংশ যেটা নিউক্লিয়াস এবং কোষ পর্দার মাঝামাঝি অংশ, যেটা তরল অংশ যার মাধ্যমে এই অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো ভাসতে থাকে। এই সাইটোপ্লাজম অংশটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি একটি লিভিং অর্থাৎ জীবিত অংশ। কোষের অস্থায়ী মাউন্ট পর্যবেক্ষণ করলে দেখা যায় যে প্রতিটি কোষের একটি বড় অংশ কোষ পর্দা দ্বারা পরিবৃত থাকে এবং এটাকেই আমরা সাইটোপ্লাজম বলে থাকি। সাইটোপ্লাজমের অংশে খুবই হালকা রঙের হয়ে থাকে। তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম কি বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ অংশ, যেটা হচ্ছে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমীয় জালক, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি বা গলগি অ্যাপারেটাস, লাইসোজোম, প্লাস্টিড এবং কোষগহ্বর। এই সবগুলোর মধ্যে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষে দেখতে পাই। কেবলমাত্র প্লাস্টিড এবং কোষ প্রাচীর আমরা প্রাণী কোষে দেখতে পাই না। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্যই হচ্ছে এই দুটো কোষীয় অঙ্গাণুর উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে। তাই কোষ হলো সজীব বস্তুর মৌলিক গঠনগত একক এবং কার্যগত একক। প্রতিটি কোষের কাজ দ্বারাই একটি নির্দিষ্ট কাজ সম্পাদন হচ্ছে। এর পরবর্তী অংশ এই চ্যাপ্টারে তোমাদের আছে শেষের অংশে, সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন বলতে আমরা কী বুঝি? এই কোষ বিভাজন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা আদি কোষ থেকে একটা নতুন কোষের সৃষ্টি হয়। অর্থাৎ যে প্রক্রিয়ায় নতুন কোষ তৈরি হয় তাকে আমরা কোষ বিভাজন বলে থাকি। আমরা কোষ তত্ত্বতে দেখেছিলাম যে

এই আদি কোষ থেকেই আরেকটি নতুন কোষের সৃষ্টি হচ্ছে। তো কোষ বিভাজনের সময় এক কোষ থেকে দুটি কোষ, দুটি থেকে চারটে কোষ এরকম হতে পারে। এই কোষ বিভাজন প্রধানত হয় দু প্রকারের, একটা হচ্ছে মাইটোসিস এবং অপরটি হচ্ছে মিওসিস। মাইটোসিস কোষ বিভাজনটা দেখতে আমরা দেখতে পাই কোষের দেহকোষে, এই বিভাজন, এবং মিওসিস দেখা যায় জার্ম কোষে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বেশিরভাগ কোষ জীবদেহের বৃদ্ধির জন্য বিভাজিত হয় সেই কোষ বিভাজনটিকেই বলা হয় মাইটোসিস। এই পদ্ধতিতে অর্থাৎ মাইটোসিস পদ্ধতিতে মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি সমধর্মী অপত্যকোষ সৃষ্টি করে। এক্ষেত্রে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। এটি জীবের বৃদ্ধি এবং কলাকোষের ক্ষত সারাইয়ে সাহায্য করে। এবং মিওসিস হচ্ছে জনন অঙ্গের সাধিত হওয়া একটি কোষ বিভাজন, অর্থাৎ জীব থেকে নতুন জীবের সৃষ্টির সময় অর্থাৎ জনন চলার জন্য মিওসিস প্রক্রিয়াটি অবশ্যই প্রয়োজন। উদ্ভিদ ও প্রাণী কোষে জনন অঙ্গের নির্দিষ্ট কোষসমূহ বা কলা বিভাজিত হয়ে জনন কোষ উৎপাদন করে, যেগুলো নিষেকের পর অপত্য জীবে সৃষ্টি হয়। এই বিশেষ কোষগুলো বা কলা একটি ভিন্ন পদ্ধতিতে পরপর দুবার বিভাজিত হয় এবং এই বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই কারণে এই বিভাজন পদ্ধতিটিকে রাসাত্মক বিভাজনও বলা হয়। এই বিভাজন হচ্ছে মিওসিস। যখন একটি কোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় তখন এটি দুটি কোষের পরিবর্তে চারটি কোষ সৃষ্টি করে। নতুন অপত্য কোষে মাতৃকোষের অর্ধেক সংখ্যায় ক্রোমোজোম থাকে, যে কারণে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে। এই কারণে সেটা হ্রাসাত্মক বা রিডাকশন ডিভিশন হিসেবেও জানা যায়। তো এই পর্যন্ত তোমাদের যে চ্যাপ্টার ছিল মৌলিক একক, জীবনের মৌলিক একক চ্যাপ্টারটির সমস্ত অংশগুলো আলোচনা করা হলো। তো এখন আমি তোমাদের কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর অথবা এই চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য প্রয়োজনীয় আমার মনে হয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। যেমন প্রথম প্রশ্ন হতে পারে, কে কখন সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন? সেকেন্ড কোয়েশ্চেন, কে কখন নিউক্লিয়াস আবিষ্কার করেন? তৃতীয় প্রশ্ন, কে কখন কোষের তরল ধাত্রকে প্রোটোপ্লাজম নামে অভিহিত করেন? এগুলো এক মার্কের জন্য। কোন কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব প্রকাশ করেন? অথবা এই প্রশ্নটি অন্যভাবেও হতে পারে, কারা কোষ তত্ত্ব প্রকাশ করেন? এতটুকু অবধি ছিল এক মার্কের জন্য। এবারেরগুলো দু মার্ক। কোষ তত্ত্বের মূল বক্তব্যগুলো লিখো। সিক্সথ কোয়েশ্চেন, এককোষী জীব কাকে বলে উদাহরণ দাও? বহুকোষী জীব কাকে বলে উদাহরণ দাও? কোষ পর্দা কি? অভিস্রবণ কাকে বলে? নেক্সট কোয়েশ্চেন, লঘুস্মারক দ্রবণ কাকে বলে? সমস্মারক দ্রবণ কাকে বলে? প্রতিস্মারক দ্রবণ কি? এন্ডোসাইটোসিস কাকে বলে? এন্ডোসাইটোসিস পদ্ধতিতে কোন প্রাণী খাদ্য গ্রহণ করে? কোষ প্রাচীর বলতে কি বোঝো? কোষপ্রাচীর কি দ্বারা গঠিত? এক মার্কের। জিন কি? প্রোক্যারিওটিক জীব বলতে কি বোঝো? ইউক্যারিওটিক জীব বলতে কি বোঝো? প্লাজমোলাইসিস কাকে বলে?
কোষপ্রাচীর কী

0: দ্বারা গঠিত। লাইসোজোমকে কেন আত্মঘাতী থলি বলে? কোন কোষীয় অঙ্গাণুকে কোষের শক্তিগর বা পাওয়ার হাউস অফ সেল বলে এবং কেন বলে? এন্ডোপ্লাজমীয় জালক কত প্রকার ও কী কী? এন্ডোপ্লাজমীয় জালকের কাজ কী? কে সর্বপ্রথম গোলগি বস্তুর বর্ণনা দেন? কাকে কোষের এনার্জি কারেন্সি বলা হয়? এটিপি এর সম্পূর্ণ নাম কী? কোন কোষীয় অঙ্গাণুর নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে? মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিগর বলা হয়? বলেছি অলরেডি। এরপর হতে পারে প্রশ্ন, যেমন কোষ বিভাজন কত প্রকার ও কী কী? এগুলো আগামী পরীক্ষার জন্য সম্ভাব্য কিছু প্রশ্ন। এখান থেকে আশা করছি কিছু না কিছু তোমরা পেয়ে যাবে। আমি এই জীবনের মৌলিক একক চ্যাপ্টারটি নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আজকের বিষয় ছিল নবম শ্রেণীর জীববিদ্যা। পড়ালেন শিক্ষিকা শ্রীমতী অদিতি দত্ত, উনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।

এতক্ষণ শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনলেন আকাশবাণী কৈলাসহর। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ শুনলেন, আর আজকের কণ্ঠশিল্পীরা ছিলেন শ্রীকান্ত আচার্যি এবং কমলিনী মুখোপাধ্যায়। আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণ পর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ দীপালী নাগের কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীত শুনলেন আকাশবাণী কৈলা শহর। এখন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

বা কনভিনিং পাওয়ার ফুটে উঠেছে, কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সশরীরে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে ডক্টর জয়শঙ্কর বলেছেন, সম্মেলনে অংশগ্রহণকারী সবদের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা, দীর্ঘমেয়াদী বোঝাপড়া এবং বিশ্ব বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থার অবাধ প্রবাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, অসামরিক নাগরিক ও পরিকাঠামো সুরক্ষার আহ্বান জানিয়ে একটি যৌথ

0: বিবৃতি প্রকাশ করতে সক্ষম হয়েছে। বিদেশমন্ত্রী উল্লেখ করেন যে ব্রিক্স দেশগুলোর সন্ত্রাসবাদ নিয়ে অবস্থান অত্যন্ত স্পষ্ট। তারা মনে করে যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড একটি অপরাধমূলক। পাশাপাশি তারা পাহেলগাম হামলার ঘটনাটিকেও স্পষ্টভাবে অগ্রহণযোগ্য বলে স্বীকার করে নিয়েছে। সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ব্রিক্স সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের উপর জোর দিয়েছে এবং এর মোকাবিলায় দ্বিমুখী নীতি বা ডাবল স্ট্যান্ডার্ড প্রত্যাখ্যান করেছে।
1: The BRICS was very clear that any act of terrorism is criminal, and they in fact explicitly recognized Pahalgam attack. They condemned terrorism in all its forms and manifestations, including cross-border terrorism, and emphasized the zero tolerance for terrorism, rejected double standards in countering it.
0: নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স সম্মেলন শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার পর ভারতের নেতৃত্বের প্রশংসা করেছে একাধিক সদস্য দেশ। ভারতের সভাপতিত্বে সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণাপত্র 2026 গৃহীত হয়। ঘোষণাপত্রে ভারতের সভাপতিত্বের প্রশংসার পাশাপাশি সম্মেলন আয়োজনের জন্য ভারত সরকার ও দেশের জনগণকে ধন্যবাদ জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, ব্রাজিল ও সংযুক্ত আরব আমিরশাহি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার এবং দক্ষিণ বিশ্বের স্বার্থে ভারতের উদ্যোগে স্বাগত জানিয়েছে। উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও লুবিৎকিন বলেন, ঘোষণাপত্রটি গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে ধরেছে এবং পরিবেশ, শান্তি, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর কাঠামো তৈরি করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরাস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশক টেড্রোস আধানম গেব্রিয়েসুসও ভারতের উদ্যোগের প্রশংসা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স শীর্ষ সম্মেলনে সফল করে তোলার জন্য সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে গঠনমূলক আলাপ আলোচনা এবং সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য সন্তোষ ব্যক্ত করেছেন। এই ভিডিওতে প্রধানমন্ত্রীর বক্তব্য ছাড়া বিভিন্ন দেশের সঙ্গে মন্ত্রীর সম্পর্ক, অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়েছে। এবারের এই শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি সি জিনপিং, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান সহ মোট 11টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও 10টি অংশীদার রাষ্ট্রের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে 15টি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এর আগে প্রধানমন্ত্রী মোদী সম্মেলনের সমাপ্তি ভাষণে বলেন, বৈচিত্র্যই ব্রিক্সের প্রধান পরিচয় এবং পারস্পরিক সহযোগিতাই এর অনুপ্রেরণা। এই গোষ্ঠীর অগ্রগতি মানবতার কল্যাণে অবদান রাখবে। ব্রিক্স নেতৃবৃন্দ বলেছেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং সমস্ত দেশের কল্যাণের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো জ্বালানি নিরাপত্তা। নতুন দিল্লিতে দুদিনের ব্রিক্স শীর্ষ সম্মেলনের সদস্য দেশগুলি জ্বালানি ক্ষেত্রে স্থিতিশীলতা, বিভিন্ন উৎস থেকে জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করা এবং পরিকাঠামো সুরক্ষার মধ্যে দিয়ে জ্বালানি নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে। শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে অস্ত্র হিসেবে ব্যবহার করা উন্নয়নের পথে বাধা হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের পূর্বে তাকাও নীতি ভীষণ মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগর নীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হল ভিয়েতনাম। নতুন দিল্লিতে আজ তিনি বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ভারত ভিয়েতনাম যৌথ কমিশনের 19তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন। তিনি বলেন, শ্রী জয়শঙ্কর বলেন, আসিয়ানের সঙ্গে ভারতের সুসংগত কৌশলগত অংশীদারিত্ব রূপরেখার গুরুত্বপূর্ণ সহযোগী হল ভিয়েতনাম। 3 বছর আগে যৌথ কমিশনের সর্বশেষ বৈঠকের পর ভারত ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভিয়েতনামের বিদেশমন্ত্রী লে ওয়াই টুং এর সঙ্গে ডক্টর জয়শঙ্করের বৈঠকে ভারত ভিয়েতনাম সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। হিন্দি দিবস 2026 উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নবী মুম্বাইতে 2 দিনব্যাপী হিন্দি দিবস 2026 এবং 6ষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধন করে বলেছেন যে ভারতের সংস্কৃতি ও সাহিত্য হল একটি পদ্মফুলের মতো। প্রতিটি আঞ্চলিক ভাষা পদ্মফুলটির এক একটি পাপড়ির প্রতিনিধিত্ব করে।
2: भारतीय साहित्य एक विकसित सतदल कमल की तरह है, जिसकी प्रत्येक पंखुड़ी हमारी प्रादेशिक भाषाएं, किसी भी एक पंखुड़ी को नष्ट होने से कमल का सौंदर्य नष्ट हो जाएगा। मैं चाहता हूं कि प्रादेशिक भाषाएं रानी बनकर प्रांत में विराजमान रहे और इन सभी भाषाओं के बीच में हिंदी मध्यमणि बनकर ये सतदल कमल का सौंदर्य बढ़ाती रहे।
0: তিনি বলেন, সমস্ত আঞ্চলিক ভাষার প্রতি যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রেখে হিন্দি ভাষাকে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় রাষ্ট্রীয় পুষ্টি মাস। মেদিনীপুর সদর ব্লকের আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার

0: সুরের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে যে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে এই প্রচেষ্টার ফলে হিংসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে, বিক্ষোভ হ্রাস পেয়েছে এবং পাথর ছোড়ার ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী অপারেশন সিন্দুরের সময় জম্মু কাশ্মীর এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল। তবে গত বছর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পর্যায়ের আলোচনার পর পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে, যদিও অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি। প্রতিবেদনে চীনের সঙ্গে সামগ্রিক পরিস্থিতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। 2025 সালে ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্তের বিপরীতে চীনের পিপলস লিবারেশন আর্মির সেনা মোতায়েন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের মানবাধিকার কাউন্সিল ওই অঞ্চলের রাওয়ালকোট, পুঞ্চ এবং সুধুন্তি জেলায় দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভ ও অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে এই আন্দোলন ইতিমধ্যেই 100 দিন পার করেছে। এর জেরে গোটা অঞ্চলের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলেছে 1,000 টাকা বা তার বেশি অর্থের কোনো অস্বাভাবিক লেনদেন যদি মিউল অ্যাকাউন্ট বা সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত হওয়ার সন্দেহ চিহ্নিত হয় তবে ব্যাঙ্কগুলি পুরো অ্যাকাউন্টটি বন্ধ না করে শুধুমাত্র সেই বিতর্কিত লেনদেনের অর্থটুকু সাময়িকভাবে আটকে রাখবে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন ভারত সহ বিশ্বের সকল দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তিনি জানান 2024 সালে হাসিনা সরকারের পতনের অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 2 বছর ধরে দেশ পরিচালনা করেছেন। আসন্ন দুর্গাপুজোর সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তর প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে বলে দপ্তরের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ জানিয়েছেন। বিধাননগরের বিদ্যুৎ ভবনে আজ কোল ইন্ডিয়া লিমিটেড, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ও ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এবং WBSEDCL, CESC, IPCL এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। দুর্গাপুজোর সময় রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় 12,000 মেগাওয়াট হবে বলে তিনি জানান। বিদ্যুৎ সরবরাহে যে কোনো সমস্যার সমাধানে 3,500 মোবাইল ভ্যান মোতায়েন করা হচ্ছে। ইউএস ওপেন টেনিস সিঙ্গলসের খেতাব জয় করেছেন জার্মানির আলেকজান্ডার জাভেরেভ। নিউ ইয়র্কে গতরাতে আমেরিকান বেন সেল্টনকে 6-3, 7-6, 5-7, 6-2 সেটে হারিয়ে এই শিরোপা পেলেন তিনি। জুন মাসে ফ্রেঞ্চ ওপেন জয়ের পর এবছর এটিই আলেকজান্ডার জাভেরেভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খেতাব জয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ব্রিক্স গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলি যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য ভারতের নেতৃত্বের প্রশংসা করেছে বিভিন্ন সদস্য দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ব্রিক্স সম্মেলনের সাফল্যের জন্য সদস্য রাষ্ট্রগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাস শহর। এখন পূবালী দেবনাথের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন স্বদেশী পর্যায়ের।

এতক্ষণ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাস শহর। জানিয়ে দিচ্ছি আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আমাদের অনুষ্ঠান শুরু হবে যথারীতি সকাল 5:55, 6:02 অমৃতবাণী, 6:07 ভক্তিমূলক সঙ্গীত, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:00 সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিশোধা, 7:25 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবুরুক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 বাংলা আধুনিক গান শুনবেন। 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান।

এগারোটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভালা, 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি শুনবেন, 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 বাংলা আধুনিক গান শুনবেন, 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 লোকগীতি, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3টে প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ, তার অব্যবহিত পরে পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান। ৪:20 এমপ্লয়মেন্ট নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, তার অব্যবহিত পরে পুনরায় বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 6টায় ঘর গৃহস্থের আসর, 6:30 কিষাণ বাণী। ৭টায় ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 ভয়েসমেল অনুষ্ঠান গীতবাহার, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 গজল, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলা শহর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:35 হয়ে 3 সেকেন্ড। এখানেই আমাদের আজকের অধিবেশনী সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।